লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারো ইসিরা তক বরা সিরকে লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা আর জিমি নন স্টুডিও ঘরিয়া পর পর ফাই ফরা মিনিট ফগর প প্লেং তাংলো লাসি রেডিও নঙ্কার জুটনারা দো আনা ফান্তা আদাব কে মেয়া কার্ডম নং জার্সি পিনি পাই পাই চেকলো নি ফাই এসি ভোমটিয়ার নি আদাব ট্রান্সমিশন কেরা জাইমেক নীলি জুলি বিপি পেন ইং পুইগলো পিনি সাই হেমালং টেকনিক্যাল আর পুকে দেন ইঞ্জিনিয়ার অন ডিউটি লাগে বুধ দেব লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সামসিং হানসে তাংতে পিনিয়া জাইমেক আং রেঙালং দাম দেয়াপ্রাং ইসি পেন এসি জাইমেক ফুথাক জেথান মেক সিনাং নন মালম সব পরবেনলোপলো তাংতে মাতে পর ফাই ট্রকরা মিনিট ফ প্যাংলোপলো তাংতে ডেলি পান কাপাচিটাক ইংলিশ আলম পেন বীরতা আর জেক লংজি লাসোয়াফি কাংডু কার্ডম আলো জাইমেক আং রেঙালং পেন আসন আসন কাংডু কার্ডম আলুন আর জেক লংজি লাটং দা লোপলো তাংটি নীলিচে ফং নীলি লুঞ্জির আজাই মেঘ আং ডেঙালং পেন রবি সিং তারো পেন কেথান নীলিটুম আরং পা ভুথাক আর জিগলংজি লাদাই পেন লোপলো তাংটি কার্বি লুন বারিম আজাই মেঘ আং ডেঙালং পেন আসন আসন লুন বারিম নাংলিটুম আর জিগলংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপ আপর পেং লোপলো তাংটি ওবি আজাই মেঘ আং ডেঙালং পেন আসন আসন আজাই মেক নাংলি তুমার জিগলংজি লাসোফি লুনচেত আজাই মেক আং ডেঙালং পেন জুমি সেন কার্বি আলু নাংলি তুমার জিগলংজি লাটেং টাংডের পেন লোপুলো টাংটে ডেলি পেন কাপাচিতাক সমাচার প্রভাত হিন্দি আলাম পেন বীরতা আর জিগলংজি লাসোফি লুনচে থাক আজাই মেক আং ডেঙালং পেন জুমি সেন লুনসে পোর পেন লুনসে পেতুম কাজে থাকা লুঞ্জের আর জিগলংজি পর ফাই সিরকেব্রা মিনি প্লিকেব্রা ফপর পেং নুপলো টাংটে ইংলিশ লুনা যায় মেঘ আং ডেঙালং পেন লুঞ্জির আর জিগলংজি পর ফাই কেব্রা মিনি ক্রিপ ফপর তিরিম আকায় যায় মেঘ আং ডেঙালং পেন সির বমু আকায় ফুথাক ফান্ডার টেরন পেন কে থান আলামজির আর জিগলংজি লাসোফি নেতাজি সুভাষ চন্দ্র বোস ফুথাক প্রিস্কা রং পিপি পেন কেথান আলামজির আর জিগলংজি লাজুদের পেন লোপলো তাংটে নিং আলো আলাম থেয়া যায় মেঘ আং ডেঙালং পেন রোহিলা লেক থেপি পেন কেথান আলামজির আর জিগলংজি লাসোফি সোয়ারলো আছে একটং যায় মেঘ আং ডেঙালং পেন মালিনী তেরন পি মিস কেবা এফ কেহায় বাং ভি লাপেন হারমোনি বেয়ং বং চিহু চিপুত আর জিগলংজি লাটাংডের পেন লোপলো তাংটে পর ফাইক্রি সি রামিনী থম কেবা পর মুম্বাই পেন কাপাচিতাক বিবিধ ভারতীয় জাইমেক আং ডেঙালং পেন আসন আসন আর জিগলংজি

লাগে আকাশবাণী দীপু জামেকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহার্টস ফারুই সিরা তক বরাসের কেবলা প্যান নিউজ অন এয়ার অ্যাবলং প্যান তা আর জিগমি নো নলম সফি মাতে পরফাই ট্রগ্রা মিনিট ফপ্লেং নুপুলো তাংটে ডেলি প্যান গাবাজে টাক ইংলিশ আলাম প্যান বিরটা নাইতুম আর্জিক লংপো

লাকে আকাশবাণী দীপু জয়মেঘে বাংলাকে এফএম ব্যান এলং প্যান মেগাহার্টস ফারুই সিরা তক বরাসির কে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ এলং প্যান্তা আর জিগমি নন স্টুডিও ঘুরে পর পর ফাই ট্রগরা মিনিট কে প্লেং টাংল লাসি কাং দুকার ডমলু না জয়মে আং ডেং এলং প্যান না সনা সনা লঞ্জিয়ার নাংলি দম আর জিগ লংপ বাংস জয়মে আং ডেং এলং প্যান আপ্রাংসি নাংলি দম ফানাংকে রোড পিজি লাকে লুনসেপি পখিলা লেকথিপি কিলোনা লুন আলোনা লামথে হেম্ফু দাংতে আর্জিক থা

আদন্থালুন অর্জিক সেনং লাকে হেমফুয়া ফানলে রোপেট নাং পালুন লবং সলুন গিলুন লাকে অম্বিকা লংনে পি লাপেন আরিসং হতুম তংতে অর্জিক সেনং

কাংদু কার্ডম আলু না যায় মেঘ আং দেয় লং পেন কিজুট সেলুন আর জিক সেন আং লাকে বিমলা তেরন পি লাপেন আর ইসাং হতুম কিলুন আলুন আলু নালাম ধে কাং হন হেমফু রানাম।

নাম কে বরে যুদো নাচার নাম কাশে মাং দিলে নাং কাংসি মাং দিশি কে কান লাসা কানা সেং কাং সাম লাসা চিবং পাশিন সান আসেং বে আরং আলাম কেসেন সো কে কাবর সোলাং সাম

কার্বি লুনবাড়ি মা যাই মেঘ আং দেং লংপেন আদন থু আলুনার জিগ সিনাং লাকে সিকারি রং ফারপেন কিলুন আলুন আলুন আলাম থে চেপানাং আলুন।

0: এই ভিছাৰো নহয়, তাৰ সকলো সুকলমে হৈ যায়।
1: কালি তাৰ বেংক একাউণ্টত 15,000 টকাৰ ফ্ৰড হ'ল, জানানে?
0: পিছে তাৰতো কোনো টেনচনে নাই, চোৱা না।
2: টেনচন কিয়? মোৰ একো ভুল নাছিল, তথাপি ফ্ৰড হ'লত মই ততালিকে বেংকক জনাই দিলোঁ। RBI কয় যদি আপোনাৰ একাউণ্টৰ পৰা কোনোবাই চলনাপূৰ্বক পইচা উলিয়ায় তেন্তে যিমান সোনকালে সম্ভৱ বেংকক জনাব। 3 দিনৰ ভিতৰত জনালে একো লোকচান নহয়, যিমানে দেৰি কৰিব সিমানেই বেছি লোকচান হ'ব। আপোনাৰ বেংক একাউণ্টৰ পিন, পাছৱৰ্ড আৰু OTP কাকো নজনাব। RBI কয় জানি লওক, সতৰ্ক হওক।
3: লাগে আকাশবাণী ডিফু জাইমেক এবং লাগে FM ব্যানা লংপেন মেগা হার্টস ফারুই সিরা তক বড় সের কে লাপেন নিউজ অন এয়ার এবং লংপেন তা আর জি ইগমে নন আদুন্থু ওভিয়া জাইমেক আং দেং লং রামিক লোনা মাংস আজাইমেক আং দেং লংপেন পিনি নালি তোমা ফানা কে বান পিলাকে ডিসকাশন অন ভিডিও রেকর্ডিং এন্ড প্রোডাকশন এস এ লিভলিহুড বা ফুটাক লবাংস আলং চেপার্জান দন লাকে সারমন তেরাং প্রতিমা তেরন পি এলভিনসন বে লাপেন রাকেশ কেলিং লাপেন লবাংস পথাকে জাপন লাগে ফান্দার তেরন তাংটে আর্জেক সেনা
4: পিনি আজাই মেঘ লাগে ইউটিউব কে ক্লেম কেদা মাফু থাক আলামলে চিঙ্কি চিথান পনিক লোনা লাসিনন ইলিতুম কাচপা পন ক্লেমবাংফু মাতে ক্লেমবাং ফিয়া তুমস্তামে কাচুফা তেং পেন্ডাক আকাশবাণী ডিফু আসাহেম আন নংলে গেলো আলাংলি তুম ইউটিউবা মেনলাকে দিং এ পিকচার পু পিনি লাবাং সো জিঙ্কিছে থানা যায় মেঘালং কে বাং আলাংলি তুমা মেন লাপেন কে আসাহেম ও কাচুপাহেম ফু পন কেলাপু হেনল এলভিনসন বে আলাংলি কে CEO মতে লাবাং সো ইউটিউব চ্যানেল হেম ফুইগল আদুন্থু প্রোডাকশন ম্যানেজার লাপেন ড্রোন কাপাং যার পনাবাং ফু আমেনলাকে রাকেশ কিলিং পু পুথত DOP লাপেন এডিটর আলাংলি মেন কে সারমন তেরাং পু লাপেন ডাইরেক্টর কনসেপ্ট লাপেন কোরিওগ্রাফার আলাংলি মেন লাকে সামি প্রতিমা তেরন পি পু লাসিনন আলাংলি তুম কোসন সিকে ক্লেমপন মা পু আসায়াম ও আলামলে আর্জুপন ইগলোনান লাসি কর্তে লাপেন ইঞ্জির নাংলি তুম কেবাং আবিতুং আনা ফানস্তামে আকাশবাণী লাপেন কে রেডিও কার্য আরাধ্য আনাহীন পেনস্তামে কার্ডম নং পাজের ইগলো
5: কার্ডম
6: কার্ডম
4: লাসি কর্তে লাপেন ইঞ্জির নাংলি তুম ফান আফ্রাংসি কার্যপন কাং তুম কেলাপু হেল নাংলি তুম কুপিয়া কেমাং পেনসিলা বাং সো ইউটিউব চ্যানেল কাং পুপন ইগল রেডিও কার্য আরাত ফান থান পাচিনি ইগজিমা
5: ত চরোপার পিগল আকাশবাণী ডিফু ডাক আপি তুম তোমান স্তামে নীলি তুম দিং এ পিকচার টিম তো মানাং চফা পস্তামে কাকেরো পিল লাপেন চরোপার পিগল সি লা দিং এ পিকচার ইউটিউব চ্যানেল লা কাং পুপন চেং 2023 এ লাবাং সো নিং কান সি নীলি তুম কাং পুপন ইগল কেথান নাম কে দইগো সিদামে নিলি থেগান পেন থান বনিক ব সিলা বাংসো লামাং কে নিলি তুম কে দাম তাং নিলি তুম টিম দাগ দো আন লা নিলি তুম মা লং টিম কি তুম পেন চিং রুম লা পেন কে মাথা পন আলামাং গেলা ল নিলি তুম আকি মাং প বাং কে আথি পি বাং কে নিলি তুম লা ইমি থাং কার বি আখাই ফান লা পিন্ডেং সুমপন পেন চেং লক লাম আরজান মাতে দি লাম লুন সিদামে ইলি তুম পেন আং টান আদিয়াত সিদামে আনুর কাপ্রেক তুম সামি বা ঠেক লং নাম কুসি নিলি তুম সামি আকি মাং দো লাপেন ইলি তুম লাদাক কার্বি ইউনিটি দি ইলি তুম কার্বি আ খায় তুম কপি কোসন কাচিং থাং লাপেন কপি কোসন সিকে ক্লেম মা লাই হুই আর রিলেটেড পেন সি নিলি তুম সামি পাকলাং পেন আনুর কাপ্রেক মাতে আং তাং আকি দো আ খায় তুম সামি বা ঠেক লং নাম কুসি নিলি তুম সামি আকি মাং দো লাপেন লাদাক লং ইলি তুম লং ডাক আখার বি খায় আতুম সামি ইসি হিনি কেচার লি পোনাঞ্জি দো লাপেন ইসিনি লা ভিডিও মতে ভিডিও অ্যালবাম লো মতে লা লামার জানা লং পেন লাম লুনা লং পেন সিতামে কেচার লি নাঞ্জি দো ও ইলি তোমা কার বিখাই তুম সিতামে লা সো লং পেন সিতামে নিলি তোমা থেক আন পেন মানে নিলি তুম লে কেক্লেম থেক ও পেন লে কেপা ক্লাং পন পুকালি সিতামে কি থেক পেন এ সন সন নি কি থেক কিচিনি নেলাং তোমা সিতামে পাচিনি পনিং তো লাপেন কোমানে কে লাপ সন আ ভিডিও আলং কে থেক লং পেন আস ইসন সনি কেচার লি পনজি আসন সিতামে পাকলাং পনিং তো লাপেন নন সিদামে নিতুম কেদাম তাং পেন নাং ক্লেম পনল খাই আতুম কসন সি আকিসুং মা ইসি নি তামে পাকলাং পনল লাপেন মানে মুনিতুম ইনুইট পার্সোনালিটি লাপেন হেম ফ্যামিলি তুম কসন আকিসুং মা লাইভা ভিডিও পেন সিদামে পাকলাং পনল লাপেন আকো দল সুলাং লা কসন সি ক্লেম পেন চেপা দুক পেন সি ইতুম মুনিতুম ফ্যামিলি রেঞ্জি মা লাপেন কসন ক্লেম পেন সি আকো পাফ্রাং নজি মা লাইহু ইস্তামে নিলি তুমলা নিলি তুমলং আ ইউটিউব চ্যানেল লং আ ভিডিও বাংকে পাকলাং পনলো

0: lapen ke la dead loop lote hadak aluna long ke kanta do lote ni de ke kan sitami actor actress apan nili than pachini ponang po lapen ke kuson si ke palang me neing ma nili long sidolo lapen ke nili ta ke thek o penle mane laso hin ke klem bugali pu nili ke na hokachari dunta ave nili ning ke hang pensi laso sai ke klem
1: putonang litu ma bitung phanar jupaning tung nangli tum lamarjan ke selampon bomlo lase labang so lamarjan ong kache parjan dun jia bang phu mate bang phi phan ke apuna chak choklim la puson kang wai pondo nangli tum than pachini ikjima
2: to la so lamang ke nilitum ahlo nilitum la tim hoi pen stami hedi nilitum dingi picture youtube channel hoi pen bang ke nilitum kang wai pon ke do do pulo padang te da actress puno la mate actor puno stami hedi nilitum kang wai pon ke lalo kiching si ke lalo isi ait sidi ait tami arta sami langnang ko koti kecheng sidi arta ningkan krener cap aphi anbak penno plotang ti la arta langpo la pen adun thu la labangso actor actress experience doma ve ma la tum thek seri ma thek thema pen ya sabso la kithan hei ge do ve joy ke ma afrang kon pen kapre kapre la hai lun lama nat kacharli doma ve ma last time ni litum langpon pon la pen isi bang ke kado vela figures figure nas tami langpon hedi je la so arta pu kali aling ali kason hela kasuting isi mate kache parjan ji aphan akachelon doma ve ma last time langpon ing datik isi pen pudamate araji pophan lok kali he kala abang ke the ki bi di laban tami ni litum langpon ing de lan lo
1: mesen lo ke nang li than pachini ponapot puthot nang litum phan arjipon thuing tum youtube ke nang litum klempon bomlo ke cheng pen non puan sami nang litum klem rapet se klempon bomlo la silabang so sai ke klempen methang ke reng iwar sai phan kachelong pon la pusan do jima nang litum than bachini ik jima
3: choro lo pusan alam the nang kar jopo la lo ke reng ji awar sai youtube ahin pen bolodang te la lo youtube mate youtube a channel long pusami ইলি তুম দু ও ইসি গেলা লো প্রোডাকশন লো ইসি পেন দাম তুলো বলাং তে ইলি লাকে ইলি ভ্লগিং চ্যানেল দো আহা তুমকে ইউটিউব পেন স্টামে ইউ নিউজ চ্যানেল কাম্পুটন দা তলো পোর্টাল চ্যানেল আনুট পেন কে নানি ফুড ভ্লগস তাহ নানি এডুকেশন লাসন কে পিডো লো স্টামে নন ইলি তুম চেথান আমি বাঙ্গে লালো প্রোডাকশন আহিন বলো তাং তে নিলে তুম ইউটিউব পেন বাঙ্গে লালো নিলে তুম রিভিনিউ মাতে লা পয়সা জেনেরেট জি জেনেরেট রেকে লালো নিলে তুম লা ইসি আ ভিডিও সেলাম্পো লাপেন ইউটিউব লং পিডেট আফি লাসো আ ভিডিও লং ভিউস কোয়ান সিকে বাংমা লাপেন ভিউস আলা আরলো অ্যাডভার্টাইজমেন্ট কোয়ান সিকে বাংমা লাসো হিন পেনসি রিভিনিউ আবাংকে হালাদা চিংসম্পো চেকালেকপো লাসো পেন ডেট আফি সি হালাদা বাংকে টোটেল চেসা পো যে লাসো আ ভিডিও লং পেন নিলে তুম কো আনসি মানে পয়সা জেনেরেট লোমা লাপেন আকো দুথলাং ইসি পেনকে অ্যাডভার্টাইজমেন্ট মানে আবাং ফুজংসি নিলে তোমা চ্যানেল লং আর ট্রু পেন অ্যাডভার্টাইজমেন্ট নং পি পি পন্থা পোলাংতে হালাপু পেনটা লং পো লাসনসি নিলে তোম বাংকে লা ইউটিউব পেন বাংকে রিভিনিউ মানে পয়সা হিন বাংকে লাসনসি ইনকাম লো লাপেন ইসি কেরেং দামি আবার সাইড দোমা বেমা বাংকে লালো জংসি ইলি তুম ক্লেম পামে পোলাংতে ইলি তুম প্রোডাকশন হিন মানে ইউটিউব থ্রু বসামে ইলি তুম পেনাঙ্গান দো ফর এক্সাম্পল নন ইন্ডিয়া লং চট্টাকালি লাকে অল ওয়ার্ল্ড লং টি সিরিজ দি টি সিরিজ তুমকে ইলি তুম যেনেপা নিলিসামে জন্ম মে এলাং আলাং তুমকে হলা সোয়াপ্রাং পেনল মানে টি সিরিজ পুকে এঙ্কে আলাং লিতুমকে টি সিরিজকে নট অনলি মিউজিক ভিডিও আহিন সামে আলাং লিতুম কাপ্রেক কাপ্রেক আলাং ওয়েজ যেনেপা তামিল তেলেগু কানাডা আলাং লিতুম টি সিরিজ আহিন পেনসি পেনাঙ্গান ইউটিউব লং সামে চ্যানেল দোলো লাসি ইলি তুম হলা তুম পেন জংসি ল্যাংদাম পোলো দাংতে নিলিগা মাথা জুংজুং বাংকে ইউটিউব পেন সামে বা ইলি তুম প্রোডাকশন আহিন পেন সামে ইলি তুম কেরেং আওয়ার সাইকে দো
1: মিসেন ওকে হাই নালি ক্লারডাক পেন থান পাচিনি পন থেকে পথ পুথত নালি তুম ফান কার্জু পন্থু জি গেল ভেল ইসি লামার জান কাসেলাম জিয়া ফানকে কোয়ানা পর মতে আর্নি নাং পনালি তুম থান পাচিনি ইজিম
4: লাল নিলি তুম ইসি লুনকানার জান কাবন্দা পন আপর কেনাং গেলাকে কাবন্দা বেগ নিনি কে নিলি তুম লা লুনকানার জান মোর কেনে লাবাঙ্গে নাংলো সেটা

আদুন ঠলুন নাই তোমার জিগ লং জি লাগে কেসে আস বালি পাথার পেন কিলুন আলুন আলুন আলাম থে কার্বি আংলং তাংতে আর জিগ সেনা।

মাদন ঠলন অর্জিক সেনা লাকে লুন্সে পো জিতেন্দ্র আংলা পেন লুন্সে পি অল্পনা ক্রোপিয়াতুম কিলুন আলুন আলুন আলাম থে মাচিং তাংতে অর্জিক সেনা।

0: आ गया है विकसित भारत जी राम जी, जिसमें हर ग्रामीण
1: लपन पोनाली तुम লুঞ্চ থাকা যায় মেঘাং ডেং লং পেন জুমেসেন জুমেসেন আলুঞ্চি আর জি লং টাংলো নন স্টুডিও ঘরে পর পর ফাই সিরকে প্লেংজে ডক ডক লাসে অপরকে চক পেন পুলো টাংতে গুয়াহাটি পেন কাপাচে টাক পুয়ার আঞ্চলিক বাতরি আসামে সালাম পেন বিরতা আর জি লং ফিটবো

লাকে আকাশবাণী রিভু জাইমাকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহার্টস ফারু সিরাতক বরাসের ক্যাব লাপে নিউজ অন এয়ার অ্যাব লং প্যান্তা আর জুইগমে নন স্টুডিও ঘুরে পর পরফাই সের ক্যাব রামিনের ক্রেপ হ প্লেং টাংল লাসি হিন্দি ডেডলংরি চিংহন আলুনা জাইমেক আং ডেং লং প্যান আসন আসন ডেডলংরি চিংহন আলুঞ্জির আর জুইগ লং প বংশ জাইমেক আং ডেং লং প্যান নাংলি তোমা ফানা প্রাংসি নাংকে রট পিজি লাকে লুনসেপি আশা ভোসলে পেন কিলোনালুন আলোনালাম থে ইয়ে ধরতি হিন্দুস্তান কী

আদন্তু আর জিগ সিনাং লাকে লবং সলুনলে থ সতামে আসা ভোসলে পেন কিলুন আলুন ইগলো আলুন লাম থে সাবরমতী কিসান।

আদুন থলো নার্জিক থা লাকে আ আপ ল চালি পালুন লবং সলুন কিলুন লাকে মুকেশ লাপেন লতা মঙ্গেশকর তুম কিলুন আলুন তংতে আর্জিক সিনা।

নন্ধান জগন লিতুম কার্জু লং লাকে লরুই উইল কে পেন কিলন আলুন আলুন ইগল আদুন থু নং লিতুম কার্জু থুই লং জি লাকে বার্নার্ড ফ্যানিং প্যান কিলন আলুন আলুন আলাম থে নট ফিনিশ জাস্ট ইয়েট।

পুথত ইংলিশ আলো না যাই মেঘ আং ডেঙ্গল পেন লুঞ্জুরার জিগ সিনাং লাকি রবি উইলিয়ামস লাপেন গ্যারি বার্লো পেন কিলোনালুন আলোনালাম থে শেম।

0: লাকে আকাশবাণী দীপু তাকে নন আদন্থ আজাই মেঘ আং ডেঙ লং দামেক লোন লাকে তেরে মকায় আজাই মেঘ বংশ আজাই মেঘ আং ডেঙ লং পেন সির বমুক মতে সির তকবি আকায় আলাম ফুথাক ফান্ডার টেরন পেন কেথান আর জে সেনাং
1: বিনি নেলি তেরে মকায় আলামো কেথান জিয়াবাং ফান্ডার টেরন নন নিলি সিরবমু মতে সির টকবি আকায় আলামোসি পাথি হেক পেন থান পাচি নিপ নিকব সিরবমু আলামো চে থানলতে তমু নাঙা সীতালাকে তমু কালি কার্বি আখাই আফুর কিমো আলং কেদো ইসি আহক আলামো আহুর ইসি কার্বি আ রঙাদুং ইসি আথে পায়েদো আথে পাই কাংতুই ফিটস ফারো ইসরা ফকেপ আনবাগ দুজি হালাসো আথে পায় আফান হেনল চেলেং আথে পায় পু কিপু লাসো চেলেং আথে পায় আং সং আলং ইসি আংথর কেথে সো কালিদো লাসো আংথর আলং মং মু আতুম পিলো লো এ চরসি কেদো লাপেন আমং মুতা থে পিক পিক আপিয়া তি গাচার উম এসে আলো আবাংকে আপিয়া ফান আ আন রেপিদাম্প রং রো কিজুই আও সমারা ফান নেপন চেক প আপিয়া ফান আ আন চেথনাম দেত তিতি লাসো মং মুজক হাদাক আদং আড়াই কেদো আকার বিয়াতুম কেদো কেথাক সুং পিক আনল হালা সহুত কার বিয়াং বং কাং তাং কাং সাক আংথিন কেথে ইনুত আনক বে নাং ক্লাংল লাসো আনক বে আমেন হেনল সির টক বি মাতে সির নক বে পু আর নিশি সির টক বি আবাং আরি দেং চম নক চেপারে সিম পনসি হালাসো আমং মু পিলো লো আফান কাপাথি দামজি পুরা জেলেং আথে পায়াং সং আরলু দামলো লাসো আহুত আপিয়া বাংকে আংথর আরলো আতি গাজার উমলা পেন আলো আবাংকে আপিয়া ফান আ আন কিরিপিদাম আলো আবাং আ আন কিরিপিদাম আফি সির টক বিয়াবাং জেলেং আথে পায়াং সং আরলু জয় সি মেন মেন আংথর আলং চং পেন দেন হেতল লাসো আপরহুত মংমু আলো আবাং তা নাটনে পেন নাইনজারসি সির আফান তেংখেং দুটল লাসনসি সির তা আরি আর বিয়া নাট পেন কে আং থর আলং চং পেন দেন থিপসি আরি আর এয়া নাট কে নক পেন মংমু আলো আফান কাছে সং লকল পেনাং আনা পর চেসং দেত আফি সির টক বিয়াবাং আলো আফান নক পেন ওয়ান পেটসি পাথি লটল লাসহুত আপিয়া বাং তা আং থর আলো পেন নাংকে তেত জিয়াফান চং কাং থক অং লাপু আন কাং তাং কাং নেপ আ চং আনতা ইং থক প্লট আনল মং মু আপিয়া ফান্তা লাসনসি আফিকে পাথি লটল সির টক বি আলাংলি মং মু পিলো লো আফান পাথি লট আফি পেনকে কার বিয়াতুম কায়া তেংসি রেংদক রেংনি পেন চোকলেম চোদাম লংল মং মু আফান কাপাথি আজক আলাংলি ফান সির পেন মং মু পাচেরাব লকসি সির টক বি পাদিমকে সির বমু পুসি আফিকে চেথাং পন রংল মং মু আফান কাপাথি আপদ পিনিয়ার নিয়ান তালাসি কার বিয়াফুর কিমো রেং সাপ আলামো দোকল সির টক বি মেথাং কার বিয়া খে আফান কাচেরাই কম দুন থেক আপদ পিনি আলাংলি ফান খে আতিরিম হক পনল লাপুয়ানসি সির বমু মাতে সির টক বি আকায় আলামো পাথি হেক পেন কে থান পাচিনি কে কাংতন ইকল কার্ডম
0: লাহেনল সির বমু মাতে সির টক বি আকায় আলামো বুথাক নদনথু আর জিক সেনাং লাকে নেতাজি সুভাষ চন্দ্র বোস আকায় আলামো লাপেন কে ক্লেম কে দামা বুথাক লাপেন দুথুলাং পরাক্রম দিবস মতে নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাহাং কে থেকার নিয়ে ফুথাক সামে লবংস আকায় আলামো কে থানা লং থান পাজিমি পনিক পো লবংস আফুথাক কে তক বাং ফিলাকে প্রেসকা রং পি পি লাপেন ননালি তুমা থেং নো কে থান পার জুজিয়া বাং লাগে ধনঞ্জয় রং পি তাংতে আর জে এক্সেনা
2: নেতাজি সুভাষ চন্দ্র বোস কে ভারত আদেট ফার্মান ফান কে পাজক ওয়ান কাছে সং লাপেন দেট কাছিং হন পিক আবাংফু আলাংলি কে এলাটপেট ফেরে রে লাপেন বিদি আজাকং কে দো বাংফু লাপেন

পাটা ডেট লং রে ফার্মান আফান কাছে সং কারজাব থিপ আবাং ফুলো মেথাং আপ্রাণ আন পাটে ডেট আফান সি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে জাসেমেট পেট কাছিং হন ভারত আডেট আলং নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাহাংকে থেক আর্নি ফানকে পরাক্রম দিবাস আর্নি পুসি পুডেটল পরাক্রম দিবাস কি পু দামলাম থেকে ফেরে রে পিন পেন কাছে সং আফানসি লামথে পুদামল আলাংলি ভারত আডেট আফারমান আফান আপ্রাণ চিপ্রিনদুত আবাং ফুল পেন আং থিন কে থে পেন কাছে সং আবাং ফুল আলাংলি মাহাং কে থেক আর্নি পাচে তন্দুনসি আনিংকান ওয়াংটা ভারত আডেট আলং আর কয় চেকলো নিফাই ইংকয়রা কে থম আর্নি তালনল ওড়িশা কটক আলং রি ফারুক্রেনের কেবরা ট্রকসির কেবরা ট্রক সি আনিংকান আর কয় চেকলো নিফাই ইংকয়রা কে থম আর্নি সি নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাহাং থেকলো আলাংলি পো আমেন কে জানাকিনাথ বোস ওকির মতে লয়ার লপেন আপে আমেন কে প্রভাবতী দেবী কাছিং কি মেসেন লপেন ধরমি পেক কিরিম আবাং ফি নেতাজি সুভাষ চন্দ্র বোস আটা জুম হেক আহুত পেন্টা ঠেক সে রেসেট লপেন আট আদুর মেসেন আবাং ফু আলাংলি কাইকেতা আকি মি আহর মু লপেন লো কপরহি আনিং কেহাং পিক আবাং ফু কাইকেতা আলাংলি কে আহক পেট আলাম থে কানিং জে লপেন কে চক লিম আতুমালং কারজাবদুন থিপ আবাং ফুলো কপাচো বে লপেন আহক হে আকাচে সং আফান কে আলাংলি ডেং ডে লপেন নিং তাহাং হে লো চার্লি বোমা হুট পেন্টা সুভাষ চন্দ্র বোস কে আনিং কেরে সেট আউসো বিনং কটক আলং টকলাং চুপ উন সি পুথত কলকাতা আরং সোপি আলং আকাং তুয়াং ডেং চার্লি দুনলো আলাংলি আনিং কেরে পার পিক পেনা জক কাইকে তাহাদাক কচার্লি অসো মারা তুমাং বং পেন কেচেং সি মতে ফার্স্ট পজিশন আং ডেং চিপ উনলো লাসোপেন আফি ইন্ডিয়ান সিভিল সার্ভিস আসাদলাং কে টকদুঞ্জি আফান পুরা আলাংলি ইংল্যান্ড আডেট দামলো লাপেন আন পার্টা আলাংলি বাংসো আসাদলাং সিতামে চেপা উন দুন থুলো হালা বাংসো আর্নি কে লাসোন আসাদলাং কি উন দুনকে কিচুন লাপেন ইসি নিং আরং পিকা বিয়ারটালো তেবন সিতামে সুভাষ চন্দ্র বোস কে ব্রিটিশ আতুমা সরকার আলং কে ক্লেম দুঞ্জি আফান আসাপ্ত আনিং হাং হেডেটল ভারত আডেট কে জক ওয়ান আবে পিন পেন কপুসন সি আলাংলি ব্রিটিশ কাচারি আ সরকার আলং কে ক্লেম দুন পুতা আলাংলি নিং জাং জেল লাসনা নিং কে জাং জে পেন পোট আলাংলি সাই ক্লেম বম আই সি এস আর পু চিথান পেটল আলাংলি মিথাং আডেট আফান কচিং হন পিক পেনা জক সি লাসন সাই ক্লেমল আলাংলি আকাই কে ভারত আডেট কেপাজক ওয়ান জে কাছে সং আনা সি চেপি দেটল সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আলং চিংবে দুনল লাপেন আলাংলি ফ্রিডম স্ট্রাগল মতে কেজক ওয়ান আকাছে সং আফান ল আনসু সে পাংটাং থুল লাসোপেন আফি ডেট লং রি আফারমান আফান কারজাব থিপ মহাত্মা গান্ধী লাপেন জওয়াহরলাল নেহরু আতুমপেন ক্লেমদাম রাপেটল ডেট কেজক ওয়ান জি আফান কারডম লাপেন ইংসাম জিনপেন আকাছে সং পেন চটকে ইসি আডেট জক জেডেট জি পুসি সুভাষ চন্দ্র বোস ক্রয়ল লাপেন ব্রিটিশ আতুম কাচারি কাচালন আফান ইংটাং ক্রিং পেন চেসং আনসি ব্রিটিশ আতুম ভারত আডেট পেন দামুঞ্চত জি পুটা সুভাষ চন্দ্র বোস কাচেসং আসাই ডেংল সুভাষ চন্দ্র বোস মিথাং আনিং কামাথা পেন সাই কেক্লেম জি আফান আলাংলি আজাহাক জাবাং আতুম আলং পেন চেপাহেলো দুনল ব্রিটিশ আতুম আফান কাপারেম জি পুলোতে ফেরে রেপিন লাপেন ইংটাং ক্রিং চেসং নং জি পুসি সুভাষ চন্দ্র বোস ক্রয়ল টংসেকট পেন ভারত আডেট আকিসুং কেজক ওয়ান জি আফান আলাংলি চেসংলো ডেট আফারমান কাচেসং পাংটাং ক্রিং জি আফান কংগ্রেস আরাচারি আলং চে ওদুনসি ডেট আফান আলাংলি কেংকাম চেজরথুলো ডেট লং রি আফারমান আফান আনিং কে ডক আবাং ফু বাংফি আতুম আন আফান সুভাষ চন্দ্র বোস আপ্রাং আনাত কাচেসং জি আফান আংরি আংডন পেন চিংরুমলো আলাংলি কাচেসং পেন আজক আনং চেথাংলো লাসো আজক আলাংলি ফান ব্রিটিশ আতুম ফাটেকটা আবাটাই বাটাই নেপসি বেংলো ফাটেক আলং কে দোটিক আহুটা আলাংলি কে ফিরে রে পিন পেনসি দো থাকলো ভারত আডেট কাপাজক জি আফান কাইকেতা আফি চিরুই রেডেট সি দো থিপলো ফাটেক পেন জগডেট আফি কাপ্রেক আডেট দাম জুইলো লাসো কে দাম জুই আথেকে কাপ্রেক আডেট পেন ভারত কেজক ওয়ান জি আফান পুরা আলাংলি প্রেক জাম আডেট পেন আকেরাব চোহাংলো জার্মানি আডেটটা দামলো লপেন লাসো আফি জাপান আডেটটা দাম থুলো ইন্ডিয়ান সোলজার মতে ভারত আসে পাহি আতুম আকেরাব লাপেন সুভাষ চন্দ্র বোস আফান আনিং কেহাং আতুম আনপেন চিংরি সি ইন্ডিয়ান নেশন

0: National Army Sengdetlo. Lapena soke seng apan Ajad Hind Fauj puta pulo. Subhash Chandra Bose ke Indian National Army ke ja abang planglo. Lapen alangli asepahia tuma phan Ningrod Kut alam the hai huita thanbom se aning pirung thulo. Kache thang klong a slogan ke Give me blood and I will give you freedom puhenlo. Lasoki pudam alam the ke avini pinon lapen ke jokwan nang pipo. Lapenan pata alangli kache thang klong a slogan lake Jai Hind. Bangso slogan ke pinyarni anta Dead along. Tarambomlang. Subhash Chandra Bose ke ja kang tang kring pena jok Indian National Army atum perere pinpen British atuma phan che songlo. Lapena phi Provisional Government of Free India puta seng thulo. Laso ke seng penta aja kong bat thulo. So arlo atuma phan ta kache song kapang tang jia phan aning pirung si Rani of Jhansi regiment senglo. Lapena so song along so arlo si ke ja bang phi peplanglo. Netaji Subhash Chandra Bose ke ahok ake jalapen angdi angdon ke dopen ke kroy abang phu. Ao da dur eklai vet ke do lapen dead aparmana phan a pran kachi piji aning ke hang abang phu. Bharat arad atum kai keta arjap thip kachi song lapen kadokawe atum methang along ri kacharai komji aphansi aning hang elo. Bharat arad amahang ke thek vek adim kachi long ngangji ajakong do pusi alangli che song thip lo. Netaji Subhash Chandra Bose ta inut khe long ri lapen methang adedaphan kaching hon parpik abang phulo. Alangli pran mui pen che song si Bharat adedaparmana phan kai keta British asorkaratum Bharat adedpen ke padam jia phan ahemarit lapen methang akai che pidias si kache song pen si dothiblo. Bon sitame lasso kache song bo mahut manghu me me lapen ning oi me me pen si alangli thi nanglo. Subhash Chandra Bose ke rota hem kaching koi pensi ki thipusi penang arada tumke kroilo. Laso kisung ke phoke Farukreser kebra prikebra pho aning kanhenlo. Tebon sitame laso kisung ke phopen Subhash Chandra Bose ke thithelang pusi penang arada tumke kroi thulo. Pinya arni anta Subhash Chandra Bose Bharata det a pharman kaching hon pen kache song ajoy ne. Kuti kuti aradatum kaiketa alangli phan tengne ne det si aning mathailo. Netaji Subhash Chandra Bose angthin ke thepen kache song lapen bidi sore ke pipen aning ke parung bang phu aphan Bharat a sarkaratum pini arni anta alangli mahang ke thek katalona hut parakram divas arni pusi pulo. Along ri tin along ta laso arni ke lo charli hem sai hem lapen song do anatum alangli phan mahang ke thek arni jai megdeng se alangli kai alamo chethan chimung ponlo alangli ke det aparman karjap thipapot Bharat arad atum kai keta chemathaw werlo. Netaji Subhash Chandra Bose ake than lapena bidi sore pen charli longlo lason si kaching ki me awada dur ang thin ke the lapen det long ri kaching hon alam the hei hui pen charli longlo ahok akang sai lapen ahok asaya phan kai keta chesong thip pen si donang ji puta alangli pen charli longlo. Kijut si Netaji Subhash Chandra Bose ke Bharat adet aphan inut nokbe po pusi pulo. Bharat adet British kachari pen kapajok ji aphan alangli ador ke sop pik pran chipi detlo. Parakram divas pen ajok phrere pin lapen detlong rikaching hon ang thek Netaji Subhash Chandra Bose pen ajok puthot ning pamatha damlonglo. Lasi kai keta det aphan aman pinangji lapen Bharat adet aphan la ansu se kapaching thur ji aphan sai chipaduk pikpensi klemdam nangji. Lasona oda dur matha pamelote iletuma det kangtui ang dengsi doverpo. Lapo ansi Netaji Subhash Chandra Bose akai alamo thihekpen lamjir chethanik chadlo.
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ভুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জার নি আলাম পাংরি পাংদন আদাম সারার নি মহাং কে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম প্যানেলং প্যান মেগা হার্টস ফারুই সিরা তক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং প্যান্তা আর জিগমি নন আদুন্থুয়া জাইমেক আং ডেঙালং দামিক লনাং লাকে সংস অফ নর্থ ইস্ট ট্রাইবস বা জাইমেক বাংসা জাইমেক আং ডেঙালং প্যান নাং লিতুম কাপড়ে কাপড়ে আলাম থে প্যান লুঞ্জের আর জিগ লং পো আপ্রাংসি নাংলি তোমা ফান নাংকে রোড পিজি লাকে চিরনাটিন পু ইসাল এল জোটে লপানারি সাংহতুম কিলোনালুন লবং সালুন লাকে মার আতুমালুন তাংতে আর জেকঠা

পুথরাংলি তোমা ফানাঙ্কে রদ পিজিলাকে বড় আতম কিলোনা লঞ্জের। আলোনালাম থে ফাইলো দাওহা ঠিলি সংসারও লাপেন কিলোনা বাং ফুলাপেন বাং ফিতমা মেন লাকে ফাইলো বসুমাতারি লাপেন ললিতা দিউরি তাংতে আর্য ইকসেনা।

নোনাদুন থু বাং কী তু কার্বি আলু আর্জি গ্লোন লাগে নেলসন টক বিপেন কিলোনালুন আলু নাম থে বং নাং সেঙ্কান।

লবানা পর্ণালিতুম জুমিসেন জুমিসেন লুঞ্জের আর্জেক লং টাংলো আদুন্থু আজাই মেঘ আংদেয়ং লং দামেগলো নাং

0: কি ধর্মিয়া তো কাম তা চোখলাম পনাং জি চোখলাম পন বোম লোতে চোতা চলং প কাল মুখে ক্লেম ভে লোতে ই নিজে কেচি চো তা ইনিং ইংসাম জিন বাঙা লং কে রাম কে রং বাং কে বাং পি টং দোয়াই টং পি পনে জাত পনে লাসি নিজে চোখলাম চো দাম লোতে সকসে তামে দোয়াই পিপে পয় নিজে কেচু কি জুন আফান ইনিং হাঙালিং চলং লাসি নীলিতা বর ইল ইংকি তা পাংরেং পন বোম ল বি তা চো পাংরেং পন বোম ল সক তা চু এ চম ল রাশিকা দো কাবি নন উবে কি মি তুমতা নাংলি তুমতা সনবর ইনয় নাংলি কাই দোমে থাকমে আফান নীলি আন পেন্সি নাংলি তুমফান চুনি রিল নীলি লামথে পান পেন্সি কাংতন ইগল কারডম
1: আদুন থুলাকে সোয়ারলো আছে আং টঙা যাই মেঘ বাংস যাই মেঘ আং রেঙা লংপেন মালিনী তেরন পি মিস KYF সুরিহিনী রেঙ্করাত্রক কে হায় বাং ফি লাপেন হুট বাং হারমোনি বেয়া তুমং বং চিহু চিপুত আর জি লংপ
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার্যুরা তুমান আফান নিংকাং সামা কার্ডম বাজিরল নাংলি দুম আফান তার নিবাং সিতামে কাপড়ে কাপড়ে গাজাই মেঘ নাংওয়ান পি লাসন থি পি সিতামে নাংলি তুমফান ইসি প্রেগ জায়গা যাই মেঘ নাংওয়ান পিল নাংলি তুম হিরজির লামজির তুমুসো চিহু চিপুত পেনচেং লক কাপড়ে কাপড়ে গাজাই মেঘ সিতামে নাংলি তুম আর জুপন নং আজি পি নাংলি তুমফান নাংওয়ান পি লাকে নন হ্যান্ড জং ইংডেং ফোকেব্রা হেনি কার্বি রিসুনিম সৌরঙা জে কাতালন আলং ইসিয়া জায় মেঘদো লাকে মিস KYF মাতে মিস কার্বি ইউথ ফেস্টিভেল লাবাং সো জায় মেঘ আনিং কানবাং সিতামে পদপন আসে পেনিং লেথট সিতামে মেসেন মে এডপেন পদপন ল সনসি দি স্টুডিও লং চহাং পন লাকে নুন হ্যাট জং মিস KYF মাতে মিস কার্বি ইউথ ফেস্টিভেল লং আমেন চে পালং দুন মাতে কেহাই পন আবাং ফি ফানসি নিলে তুম চহাং পন ল কচুহাং আতেং আলাং লিসামে নন স্টুডিও লং নং চিতং দুন ল লাসি ফ্রাংসি নং লিফান কার্ডম পাজির ল
3: কার্ডম গা দকবি আফান নীলি মালিনী তেরন পি নীলি ভেস কার্বি আং লং পেন পচু কি দামতাং ইংডেং পোকে রহিনী কার্বি ইউথ ফেস্টিভেল লং মিস KYF কে হাই দুন বাং ফিল
2: নং লিফান ফ্রাংসি নং কার্জু পঞ্জি কে লা ল নংলি পেনেং ইংডেং পোকে রহিনী কার্বি ইউথ ফেস্টিভেল সুরহিনী লং কয়রা ট্রক আফারমান মিস KYF মতে মিস কার্বি ইউথ ফেস্টিভেল হাই ভেগ জিপু নিং চে থে দোমা
3: চোরল বাংস আলাম থে নাকার জুপ নি জু কিদুন কেচেং পেন নি নিং কেচে থে কে লপ আন মত কে আবে হে কি নি হাই দুন জি মানে পু আলাম বাং কে ডাং নাং কাছু পাতে দুন তুম দো আন তামে নিলি পেন দা কেথেক তুমদো ও কেরে তুমদো ও কাচিনি তুমদো ও লাপু সন্থত সি নীলি লামা থালো নীলি হাইদুন দা থেক হাইদুন দে দা থেক আলামা কে থেক তুমদো ও কে থেক সি কি নাং সরপত সিতামে আর নামা হিরজুমে রানা হিরজুমে পেন গে জাজেস তুম নাং গে লাঙা তেং বেন কোসন পেনে নীলি লং ল
2: লাসি নাংলি দা মিস KYF নাং চে পাতে দুন দিয়া ফ্রাং মাতে নাংলি লাবাং সোয়ামেন চেপালং দুন দিয়া ফ্রাং নাংলি আলং কাপড়ে কাপড়ে গেলং তা নাংলি কে হাই দুন দোলো মা
3: মিস লুম্বা জং লং চাপাতে দুন লং ল ডাক্তার লা স্যার জনি তিমুং স্যার লা এম এস সি আলাংলি নাংরাব দুন ওলো লাপেন নিতুম গ্রুমার মিস জুলি তা নাংরাব দুন ওলো আলাংলি তুম নাকে রাব নাংকা সাপোর্ট পেনসি মিস লুম্বা জং তা উইনার লং দুন ল কেলা সো ফ্রাং তা আফ্রাং ফার্স্ট নি স্টেপ কে এন চেং কে হামরেন লং মিস হামরেন কচিপাতে লা দুদমাতে দি জেট কে বা এফ হলে লা জোনেল কার্বি ইউথ ফেস্টিভেল লং ফার্স্ট 2023 এনিং কান ট্রাই দুন ল আমার লাস হুট লং নুন ল বেস্কেট বক বাংসি লং ল সব টাইটেল ইংকে লা দেট প্যান পুথত পাচুনিং লা গুহাটি লং নাং হাং সুন লা মানে সি শো দো দো হ্যাঁ সন্থত সিএল ইনু ডাইরেক্টর দো প্রাঞ্জাল দাসপু গুহাটি রুকুমিনগর আলং মেগা মিস নর্থ ইস্ট লং দাক নাং হাং ল মানিলি বাং তাহা চেপাদি দুন নাং লাং বন পুমাত দুন ল ডাক্তার নাম হেরজুমে পেন উইনার লং পনলো লাদেট পেনসি পুথত লুম্বা জং মাংচি দুনলো ইংকে লাদেট পিনিং মাংকে কেবা এফ নং দুনথু ফিল
2: নাংলি কমাত আলং পেন কেথেক দুনলং সি লা মিস কেবা এফ চিপাতে দুন নিং কে হাংলো লা পেন কু পিয় পড়ল
3: কেথেক দুনলং মানে ইন্সপায়ার্ড খেদি মানে নিয়ফ্রাং মন্তা লাগে এম কে আবি হ্যাঁ মিস কেবা এফ দুনজি পু আলমাকে নি এম মাকে কাপ্রেক মতি আমার

কলাক্ষেত্র আলংপিনী আনার লোপর ফাইকৃহিণী সি প্রোগ্রাম পাতলো। চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আলহী সার পোয়ামান পেং পেন বাংস প্রোগ্রাম আলং চিতং ধুনসি শিবসাগর চরাইদেউ গোলাঘাট লাপেন যোরহাট ডিস্ট্রিক্ট আনুতিন বেনিফিসিয়ারি ব্যাঙ্ক একাউন্ট পেন টাঙ্কা সুরিহিনীরা ফারুক ফো ট্রান্সফার ল হাওয়ার আলো লং সুরি কেথমরা ফারুক ফো আদিম ইসিভেট আপর বাংস প্রোগ্রাম পেন কাপ্রেক কাপ্রেক ডিস্ট্রিক্ট বেনিফিসিয়ারি আতুমাফান চেকলো এজন আফান সুরি সিরা ফারু সিয়া টাঙ্কা পিপন লোপু স্টেট গভর্নমেন্ট আহিন পেন থান পাচিনি পনল গভর্নমেন্ট পেন কে থানকে পাচিনি কে হাওয়ার আলো কাদু কাবে লাখ থং কেবরা ট্রক্সি বেনিফিসিয়ারি পেন আলে কে লং পঞ্জি বাংস স্কিম আফান গভর্নমেন্ট চেকলু আজন তিন টাঙ্কা ক্রুর ফারু ফ্লিরা সুরি থ্রক্সেপ সুরি থ্রক্সি ক্যাপ আন খরত নাম্পো ইন্ডিয়ান আর্মি পেন কে অর্গেনাইজ ইংডেন ফারুই সিরা ঠং কেবরা ফো ইন্ডিয়ান অয়েল ডুরেন কাপ ফুটবল কে পাঠু কেচে পাটি গ্রুপ এফ কে পাঠু আমোখা পিনি পেন গুহাটিয়া লং।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং ডেঙে বাং লাগে মিডিয়াম ভেবল হং মিটার্স ফারু প্লিরা ক্রিসিরা টক বরফো কিলুয়ার সালং ফারু ট্রক্সি ক্যাবরা দিয়া একটা ফারু ট্রক্সি রাইং করা সির ক্যাব লাপেন এফ এম আলংকে মেগা হার্স ফারু ইসিরা ইসিরা টক বর ঠেরক পিনিকে পাই পাই চেকলো নিফাই ইসি ভোমতিয়ারনি

0: লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর্নি ওয়াং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাং জু নাইজে লাং কাপেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয়থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চে হো থু দেট তাহায় দংকল আপেন লাংটুক আকুং আর রায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজে জংসি লাংচি তিবক দো পুলোতাংতে লাবাং সোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক প্যান তাই নাইজে নিঞ্চি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যার নাইজে লাং কাচু এনা হুতা ইরি প্যান চিফুবক নাইনে আবে কেদিন কেথন তাং আহারলুং আসন প্যানসি লাং চোসক নাইজে
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমালি আদুন্থু লামকান আর জিগলংপ রংফারপি রংবে বাংস লামকান কেটক বিন্দু টেরাংপি ততাংটে আর জিগ সেনা রংফারপি রংবে আলামকান

0: দুজনন দেই মেক যাং নন
1: উফ আর ফেং লে কাং নে পেন পুনো অং
0: পুনো অং দাং টি পুপি দে নন হা কাই ফুয়া থেং আ নাকি অং বো হালা হাই লি থুম রং নন
1: কালি লতি নেতা নাং ফান নাং কা চিনিন সোল কাই পো থেং কে মলম সো চুবুর বুর পো মে ক্লিপ টি টি কে মা চে থেং মে ও এ দেদ লাসি
0: কা চে থেং মে থেং কি পুলা
1: লালতে পিসিলাং নাং রেপি আজা লাম সিতামে নিনিং আলো কে মা থালাম নাং নাং চিনি দুন্দা পি
0: বা ইতুম চিরান দেখ পেন এ জাং ইনুত কি মাম তাং দেরলে কুপুসি নাং ফানাং কে চিনি নে কে দো নাং সিলাং মতি
1: আহব লো লা বাংকে নাং কে পুটা সিতা নে কে ননান্দা নাং কে মা থা আলাম নাং কে চিনি দুন টং থেক থে দো পিক লা
0: কুপিসি নে কা মা থা আসন কে দো মা নে চি পু থেক থে তো নাং পুঠাতে
1: নে নাং পু থেক থে
0: আন্তে নাং কা মা থাকে
1: নে কে মা থাকে নে কায়া লং নাং দোয়েরা চুবুচি লং রা বেরতে
0: আন্তে নন কে
1: কালি
0: থিরা বেংরা পাসন্তে
1: মুয়ে জাং থেরা
0: কাং তাং কাং সাক আনক বে নাং মানতে
1: খে আফান কাছে নে কাহ লু পেন পা জক দুনরা
0: খে আময় আর বুং নাং মানতে
1: লাপেন কাই কি নিদুং লে নাং দোবে রাসন্তে
0: নেতা নিদুং লে নাং দোবে রাসন্তে
1: বা ই তুমি নিং সিবে কে মাথা
0: আন এলে পিনান সু পুসিলা
1: ও পিনি লবো নাং চুলাং কি পিদুন নাং জিয়া দে
0: নাং নাং মাথা দুনাং নি লাহাই হা থেংলি চিপু মা চিপু নয়
1: ওই তো চেরা কোন দে
0: ও নিনি আতুম দা থেং নাং এনজি পুটি পিটং ওয়াং বেরেক লো নে
1: নে নাং তোই পো নাং মোয়ারি গাং সামান লে হেম ওয়াং নন মো পারক রি চো চাকরি চাকর ওয়াং ও লোতে নাং পা শিক্ষাক জি
0: ও নিনি আতুম নাং লে এ লবো নাং তুম মালাম সি কাছে থান লক লো
1: নিলি পাং নুই বম পো থাংতে নালি তুম মো ভাই ইগ্রা প্রাব নন
2: তাই এলো মা
1: তাই এলো সিমা পায় হা মন্দুয়া লং আন নাই হংপু পাপ্রাই বম্পু নি

0: มุนไห้กระซิบอยู่อารมณ์สบักสุลังตะกุดค่ะอันนิ่งตามไม่สินะ
1: ก็ไอ้อันนี้นิ่งกันละปุอันกะชิรูเร่กูพี่สิพี่นี่เลยละอันกะชิรูเร่ล่ะนี่
2: কলা ওয়ানন বিজয়নন দিপু বিজয়নন
3: বিনা কো একদিছো
0: মনহাই নি তুম থেং কাংরা থাবম পো
2: ওই টনি বিজয়নন দিপু বিজয়নন দে
4: Hey, Ren, look, Eva.

0: চিঠিলা
1: মুনি নাচো কালি বদা যা তিথুল পরে আৰু না
2: রিচো মিঠা না ধর লা রিচো কপি মন কে তাই লালে ক্লে মারে ন না তো মুনি কালিমা না তুমি না কে মাথা জিয়া ফানা ফুটা ন কবি মা
3: আই কাটি জিয়া ফানলে ফানফা না কি দুন কালি নিতুম চুলাং কিরুং জিয়া ফাত কিবা
2: নি চুলাং নাম পি দুন দে না তুম আন কার বিয়া খে ফান কাছে নে কাহলো নি না চুলাং দুন দি মুদেলো নি প্রাণ সিটা আমি পাদাম না বম সিটা আমি কার বিয়া খে আং খুন কার বিয়া খে ফান পা জক বেক দি দাম না দাম না দেখ বে ও সংসারি চনা নি ফান যে কম নি পিন কার বিয়া খে গা নাংলি জাংলো পুজে মাথারা নি ফান নি রাই কম দুন
3: ও রং মারবি নাকি দি কাং টং মা কুবুজি জো কাং কি রং হামলো
2: নি লিখি কি কি কালি পিনি কি নাক তুম সি নি রি দেখ বে জক দি
1: তোর লোপিতা আজ কম থিও উদুরপো না ফলে না পাচি দি গেলি
3: কান মাটি গেল জহাই নেলো
1: নাং মেসেন লাংবো
4: বা লাংথা কুপুসি পারো কা চাকরি চকর তুমা ফান কে পাথি এত উনলো নে
5: মুন হাই কার বিয়াল লুসু পিমারাং বংকে নাং হেন লো চি সং দুন চেং লা আন কার বিয়া খে ফান নাং গা চিং হন
6: মো পে থে কাং তাং লং লাই কাং তাং তা নাং ফান নং নাং নাম পাচ থাং রে নাং নন লা আন খাই ফান কাছে নে কহলো প্যান কে পাজক থে গা পর সুরি সুরি হির জুমে নাং পা পিলো না

লকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংবাং লকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুক তিরা সিরা টংবরফো কিলোয়ার সালং ফারুক ট্রক্সি ইংকরা সুরকে লাপেন এফ এম লংকে মেঘার্স ফারু ইসিরা ইসিরা টকবর ঠের আদন্থু ইনুৎপেন সেং ডেং লং মল সিং ক্রুপেন কিলুন আলুন আর্জু লংপো আলুন আলাম থেকে বার্লা বটর নাংলিসি আর্জুক সেনাং আলাংলিপেন কিলুন লবং সালুন

লাপানাপর নালিতো গুয়াহাটি প্যান কাপাচাটা কার্বিয়া জামেক আর জিগলং টাংল লাকে আকাশবাণী ডিফু নহন স্টুডিও ঘুরে পর পর ফাইভ তেরা মিনিট থংকে পর চক এক টাংল লাসে রেডিও নাকার জুদন কেদ আনারা ফানিলে লার্টার রং ফারপে আর নি গাংসামা কারডম নাপাজে রেখছে পিনে আদুন্থুয়া ট্রান্সমিশন ইংপু পনিকল জামেক এবং লাকে এফ এম বেনালং প্যান ফারু ইসেলা তবরাইসল কেপ মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালিটম কেডো অনাজা মেকটা অর্জলং ইকজে আদুন্থু

0: adun thu rong rup a jai megang denga long pen sorlo tum chujor chulang apotha anchuna bepi lapen rup jiling tipiang bong chihu chiput arjuk sina
1: কার্ডম কাদুকাবি রেডিও কার্যারা দোয়ান ভান্তামি পিনি নীলি তুমলা ডাক স্টুডিও লং সোয়ার লো তুম চজর চলাং আহিন লা পেনান পার্টা কেথে গা সনমুং পুঠাকসি চিহু চিপুর পঞ্জিয়া ফানসি বড় ইগল লবাংস চিহু চিপুর আলং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সাংপি অঞ্জনা বেপি আপ্রাংসি চিহু চিপুর আজাই মেক পাংচিং চিয়াপ্রাং আলাং লিয়া ফান নীলি তুম আকাশবাণী হিন পেন নিঙ্গাং সাম কার্ডম বাজি রেগল কার্ডম
2: কার্ডম
1: আপ্রাংসি নি নাংলি কাদুকাবি রেডিও কার্যারা ফান নাংলি রং লা পেনতে নাংলি কেকলে মাসায় পুঠাক চেথান পনিক জিমা
2: নীলি রংকে বিনং বাঁকে বকলিয়া বলঙ্ক মাঝি হে বনসিতা মেনন বাঁকে ডাক ডিফু সের লংজন আহিন বরসিংটি মঙ্গ রং সে নীলি তুম আকু লংলি চেনাম ডুমা ডাকসি দুল আনকে লা ডাক বাং নীলি গেলামাল আকু লাটসি নীল আপ্রাং বাঁকে ইংপুল হে সাং হান লাহে হইসি জরল আমার জরবম জরবম পেন আকু পুঠত লা জরবম পেন আফির বাঁকে পেনে পেরি লাহাই পুস্তামে আকু আফির বাঁকে লাহাই তা জরপন থুবম ল আমার দাম্বম দাম্বম ল আনকে লা গেলামাল হেন ফান বাঁকে লান ইনিং আর এটা ল পেরিয়া হেন বাং নাং মন্না কামাসি আকু নন বাঁকে পেরি লাহাইসি আকু জ্বর ঠু রং ল নন বাঁকে
1: তাংটি নীলা নাংলি চো জ্বর চলাং মেন টু পেনসি নাংলি পাংচেং পঞ্চেং ল
2: গেলামাল কে পাংচেং কেলা কে 2021 আনিংকান পেনলো হলা গেলামাল বাঁকে সীতামে লা ডাক নন লা পেরি লাই হুইকে জ্বর বাঁকে লা 2025 লা আন পেনসি ইংচেং লাং নন্সি
1: কালাংটি তাংটি নাংলি লা চো জ্বর চলাং পাংচেং চিয়াপ্রাং নাংলি পিএসআইসি ক্লেমিক বম ল
2: লাস আপ্রাং পাংকে বুস্তামে নীলিলা আপ্রাং বেন্টা চোজর কে চোজর বম আশা পাশুব কেহে পেনে লা পেরি এম্বদারি ইপাক পাকনি লাহাই রয়প জরপন বম কে আধেক বাঁকে লাহাই ও লাই হুই হে মালং দোপল হাই পাং রেং লাই হুই তা জর জর হে মাতলাসি ফিট আন বাঁকে লাহাই জরবম ল অনকে গুলাট সিচু খুলি ঠু রং পোল হু পুজাল মাতলাসি লাসাং হান লাহাই জর ল ডালি আলু লাজাং ঠু লাই হুই সি জর ল হে মা ফিট বাঁকে লা সেকেন্ড হ্যান্ড আপে হি হুই বুস্তামে নীলি জরপন বম লাং লাং বংলম কেহে মা নাং তা নাং পিকল মা চিকে নাং বাংতা ইনিং তা রং পন বম রং পন বম জাল মালা সি পে বাংকে নন বাংকে লা পিনি পে কক লাই সি জ্বর ল মাপলা লাই হুই জ্বর ল মা টিংকে লা বাংকে রঙালম সিকে পাঠাক লাহে রঙালম কে থাক আতুম দৌল হাই তোমা সি পাঠাক পন বম ল জ্বর পন বম ল আকু আধে বাংকে লা এ বাং আখে লং পুস্তামে এন পন হে বাংকে থাক তাং আতুম বান প হিংকে লাসো রেডিমেড হে লাসন কে নাম দোন তা দু লাসে আদর বাংকে প্রেক জামাল জাতল লা রেডিমেড কে নাম দোন আ বাংকে নিতুম আদর কি কম সি জরল বনসিতা মেলা রং কে থাকা পেরি বাংকে আসাপসু ইংটেং চ্যাট প্রেক চ্যাট দো ইলি কার বিয়া নিমসু তুমি থাকে হে লাসু পশি ইংটেং চ্যাট পট বাংসি লা বাংকে আদর আসাপসু থে চ্যাট জালো লারি ডিমেট বাংজং সি ফারুক ফল বলো তেহালা বাংকে ফারু নেরকে মাটি সুরি সি সন সি রং কে পাঠাক বাংকে আদাম বাং দাম জুই টিটি আলো আদাম বাংকে আমাসি লা খঞ্জারি আপে পুস্তামে আকা প্রেক দো কক আদাম বাং আকু লা পিনি পুস্তামে আদর কি কম আদর কি সোলা সঞ্জা দো কক লো
1: তাইতে লা নাং লি চো জোর চোলাং আলং নাং লি সরলো তুমা পিন্ডেং পেনাকা প্রেক্স তামি নাং লি জরপন মাতে পাকলাং পন দোমা
2: ও লাহাই তা জরপন নীলি লা পিন্ডিং সুপন পেন চট্টাকালি লা লেক রয় লাহাই পুস্তামি পন পন পেন কেলা এ কিতাব হে লুঠুই হে লাহাই পুস্তামি মিঠাং বন্ধ পন পন লাহাই পুস্তামি নীলি জরপন পন লাহাই তা ইংকে নন বাঙ্কে লাহাই তা জরপন ল ইংকে চিপাতি তা চিপাতি দুন হে লাহাই পুস্তামি নীলি আপ্রাং সিয়েল রং একে লং দুন তা দু ইংকে লাহাই পট পেন নীলি বাং তা কো পুতাই নিঙা রং ও আমাসি তক পন বম লাং নন পুতা আমাসি নন বাঙ্কে অনলাইন অর্ডার পুস্তামি লং পন থু পন নন বাঙ্কে
1: কালাং দি তাংতি নাংলি নন হেজং জিথান পন নাংলি নং ই পুস্তামি চেপালং দুন তাংতি লাসো নং ই গে নাংলি কুপিয়া নং ইস নাংলি চেপালং দুন লা পেনতে কুপিস নাংলি কে পাকলাং পন ল
2: লা বাকে দি লি লা তোমো সো কি টক সে চে পাতি দুন তোমো সো কি টক সে চে পাতি দুন ল অনলাইন বে চে পাতি দুন হে আমা চি লা সো চমলি না মাং মন পুনি লি কি টক পন কে হে মা লা বা সে প্রাং সে নং ই কি লং দুন ল মা লা পেন সে কো নি লি লা সো পট বাং আকো আসুত ইনিং আরং ল নং ই তা লং ল ইনিং কারং ল জার ল মা সে কো লুথুই ই সি আ কিতাব বনাই দেড়ে জালো ইসি কিতাব বনাই দেড় ল মারলাসি বনাই দেড় পেন কোন কার্বি পেন্সি টকল হ্যাঁ কোন লাভ পেন দেড় পেন হিন্দি পেন্সি আকো ট্রান্সলেট হলো মা হিন্দি পেন ট্রান্সলেট বাং কিলা বাং অনলাইন লং ফেস্ট আমি অর্ডার পেন লং পন থুইজি লাল লজ
1: কালং জি তাতে লাহাই নাং লি গ্লু থুই কি টক লাহাই কি নাং লি মেন টু পেন্সি টক পন চেং ল
2: লা বাং কি নিলি কি টক পন কি হু আ প্রাং মেটা টক লা নিলি আসাপ সু লা রং হেলা রং স্কুল লং লো চার লি ডুন পম মটা কি টক বাং কি নিং হাং ও আমা চি টক তা টক ও আমা সে হলা সর বাং চে পাক লাং পন ঠিক ঠে দেড়ে জালো এন কি হু

0: comment tu pen lo ne pen non ke sar hot an sila solo thoi bang ko chipate ta chipate dun long lang ko nong eta ke long don cheng lang ko non si la solo thi kita bang ke chipak lang long rong a ja lo jo
1: kalang di tang di ni la nang li ka chipate po tang di kodak sna li chipate dun lo
0: la ka chipate dun ke dak la di phu rong khelan jer song song lo he
1: kalang di dak nang li ke ching se nong e lo bu ka chipalong dun
0: ama tin ke la lo thoi kang pu dun la so a tumo so pen a ko isi a kitab bonda thulo la bang ke chu sertali na senkan he yut festival lo si ingpudun lo kitab bangke.
1: Tangti nang li lapu kito kahin sami nang li bihek ben sami nang li ninghang up. Tangti nang li laso cho Giorgio lang la pende lapu kuson si nang li apor kachipi lo.
0: Apor kachipi bangke la lo jo e la piri la hi hui bang le cho Giorgio bom cho lang bom pus tami pu kito kahin na bangke e mathapon bom tokpon bom ajat kalider lo alam bangke. Cho Giorgio lang le dam ajar akam le klem pus tami la atumo bang ding arlo dopon dong ya lo. Atumo bangke mathapon bom ke matha jirding open si kito bangke. Lana jirding u ede titika matha bangke ningkani si matha le daya lola so atumo isi si pane kik choklem cho dam along ba cho yor cho lang along pu sitamil ajat leklem sitamil la so atumo pana bangke ining do pon ilo la so ang denke la son si meji la so ang denke la son lupurati la son jumesen po la son si ang deng tina keng kam tin sitamil matha pon lo yola bangke ke la so kamatha tang pen si adi ke toko hota bangke la bangke joy ke titi yalo
1: Kanang di choro parlo ni nang li pradak pen than pachini pon apot tang di ni mohedjo nang li chitan pon nang li embroidery pustami nang li minasi kiroi roi loma
0: ও কালাং লোলা বাংকে নিলি মেথাং তারই সিতামে ইলা বাংকে পাদরুন ই নি মেথাং কি রয় পেন কে পাদরুন ই লাসি পেনা আন আনিম সুপি মার্টন ফান নিলি অর্ডার গি পিডো হলা তুমতা রয় পো ইংকে নাং পাথন পো সন জাল নি নুয়ে তা দরুন ই ইংকে হলা তুম তা নাং পাদরুন ই দা টি আহুত পেন কে হে কে হলা তুম নাং পাদরুন ই সে কে মেথাং সি রয় পন বম লা সন জাল লয় জা
1: nang lila embroidery bang ka prek ppc roi pon
0: ola pekok aset lo la ke pekok choi du po inke pini ta du po wam kok du po pura set lo la pen la kachi um ape anta la bang ke long pon po pini pekok choi wam kok la pen la kachi ape so la hai pusta me long pon ji la son si jor pon bom lo
1: tangti la no nang li tum kula long ke dak ke klem abang khutum an bang ko andu ji mate nang li nuet si klemik chot ma
0: অন্য না পাংকে নেলি ইনুয়েট লাং কে নেলি হেমা সরটো লাপেন কে ওকর জাং ইনন নাং কা চেরাব দন্ড লাপেন কে কি বি পন বাং কে দো এ ওকর জাং ইনুয়েট আ পাঞ্চ মুঠে কি পাঠা কে রতান রতান কে দো তুমসি না পাঠা কাইল হে আমি থাং আ হেম পেন সি বাং রয় পো নেলি অর্ডার পো ইন কে লাং তুম রয় পো টাং এট লো পুলো তে নাং থন পো সন জা লয় ইন কে লা আরলিং আ চয় হে হুই পুস্তামে লা তা দর কি কম আ দর কি সুদু লা রি ডিমেট কে এন্ডো না বাং আ দর কম হে লাপেন কে লা হেম কে পাঠা কা বাং কে সাবসো আ দর সু ডাক টি টি লা রং আলম কে পাঠা কা বাং কে হে লা সি আদাম bang tra plechet de ti ya le yo
1: tang te la nang li order ka chupi la ki nang li dak ili tum kar beng long ben si chupi ma ma te long ka prek pen si nang li order en pon ti ti lo
0: kali la bang ke dak alom la rong alom dak di phuang kang la pen la volong ko ma ji la so alom si ni li order ta ki pipi he la pen la ready meta bang ke ang tan pen sai di adhek tum bang ke la dor ke su lok api ta namun iden ma ting ke rong alom order pot ke dor su da ke la ready met pen ke la nogang in ke kosua la hai pen ta wan de ti ti lo la tum bang ke dor kom chat ti ti
1: tang te ni nang lila non jo jor cho lang hin e nang iksai ma la pen te nang li kulara long ka pre ka long sita mi jor pon dui ma nang li
0: নিলি লা নন বাংকে নাং কে নাং আহুট পেন আহুট হে নাং বেরবে কে নাং হুট কে নাং ও সিতামে কে নাং নে পেন আর নিতা ডো কে ডো সিতামে লা আর নি সিয়াং বং সি নাং নে পেন পু আনা বাংকে আবি লাং নন মাত বাংকে
1: কালাং দি তাং তে নি লা নাং লি চোজর চোলাং আন পারটা পিন দেং লা পুসন হাই হুয়ে লং কি রয় আবু কে হোম লা পুসন তা মি নাং লি ক্লেম পন ইক মা
0: ক্লেম পন লা সন তা মে থাং তা আবু কে কে হোম দো ইং কে বাং ফান্তা আবু পা হোম লা সন তা ডো ই মে থাং উন এলো পতে বাং ফান্তা আকো পিপন লো আবু কে পাহম বাংকে আদর কি কম আদর কি সুদুলু লা আবু কি পাহম বাং তাহে ফারু ইসিয়া আবু বাং লে বেলেক ল ফারু হিনিরা ফকে লা পেন ফারু কে থম ফারু প্লিজ জো লা সন ল আবু আ লিং ল
1: তাইন্দি তাইন্দি লা নাং লি নন চো জোর চো ল্যাং আহি নাং লি জোর পন সরলো তুম পিন্ডিং সুম্পট পিসামি নাং লি পাকলাং পো না সন থাক থাক সি আলং কাপ্রে কারবি রিসুনিম সরুঙা জে পিসামি মাতে আলং কাপ্রে কুলার কা চুবি লং পিসামি নাং লি চুবি পন দলুমা
0: ও দো লাকি লাদাক কারবি ইয়ুট ফেস্টিভ্যাল লং সি বিদুন দুন চরলা আলং কাপ্রে বাংকে নিলি পন পেপিন লা দাক ইয়ুট ফেস্টিভ্যাল লং সি পন দুন দুন চরলা
1: কলাঙ্গি তাতে আনু কাপ্রেক তুম সামি নাং লিলং অর্ডার নাং চুপি লা পুসন দোমা পিন্ডিং সুমপর মাতি সোয়ালু তুম কাচু পাংরি লাহায় হুট সন সামি লং অর্ডার নাং চুপি তুম দোমা
0: পাংরি পাং ডন তুম কে ডু লা বাং কে নাং অর্ডার ডার লা সিলিং লা পেন কে লা আলিং চয় পোহো পুরা সেট লা সন তান নাং অর্ডার তুম ডু
1: তাংতি লাহায় পিন্ডিং নাং লি মিনাসি বন্ডালো মা মাতে আলং কাপ্রেক পেন সাং লি তামি আকো অর্ডার এন বন্ধু
0: এ কালি লা বাং কে বাং ফানসি আর নি কি অং কো লা ইরুই রুই নি আপ্রাং পেন জং সিনা অর্ডার লো প্রতি লা কে কি

0: চাবচো মানে আপি এলিং লহে আহুত পেন বাংকে লা কিছুমান তোমালং বাংকে নাংপা কম থাপ আবি দেট লো পিনি কে পুলো তে কি নামা দাম সিতামি নিলি তুম পিন দেট ইটি আকো আহুত পেন কে আবি দেট লো লা নাংপা কম থাপ কি নাম পেন আকো পা কম তা নিলি তুমি নামা টেঙ্গালি তা পিন দেট ইটি লো আকো বেলেগ আপি এল সে আকো মেকআপ ধুন্থু দেট ইটি ইয়া লোলাম বাংকে লাস আদর কে পুথিপ থে দেট লো নি তুম তাহে লা আনাং জি লা আনা বাংকে নাং পিবেক নাই আনা বাংকে পুদুন থিপ থে সিতামি হলা তুম বাং নাংপা কম থা নাংপা কম থাপ তে কি নামা দর কালি প্যান্টটা পাশুন চেয়ার টিটিল কো কাপড়ে আপে লং সিয়াকো নিলি তুম আনামাকো লাপু পাচিং বার ডোন দে টিটি আল
1: কালাং দি তাতে লা নাং লিকে জরপন কে নাং লি কুলাত লং সি জরপন পেন আন পার কাপড়ে নাং লি অনলাইন পেন সামি নাং লিকে জরপন কথা দোমা
0: দো দো লাসন তা দো বাং অনলাইন পেন লাসন তা দোলো আকি হেলো কে হেলো তুম তা অর্ডার দো আলা কেরেলা পেন তা দো চলম কে লা কার বিয়া পেন্ডিং সম্পতে দি কে নাম তুম বাং খাই তুম তা নাম ও বাং খাই তুম ফানা বাং কে নি তুম আদর রাফা কম দুন পিক পিক পাচি থাং নাং পপো হে আলে কে দুন্দে সিকে অং লো বাং খাই লং কে অনলাইন পেন নিলি তুম লাসন পঠাই তা দোলো দো উলো লাসন তা
1: তাতে লা নাং লি পাইকারি লা পুসন দা কিছু পিপন দুমা
0: তো পাইকারি তা দো নিলি তুম পাইকারি পুস্তামি বাং নাং এনা তুম দো আনকি নি লং লে দর্দে ডেট পুস্তামি কাপড়ে গার কুলার লং তা এনপিএম ডেট ইটিলো পাচি রুই রইলো কাস্টমার বাং কে হে আলাং তুম জং সি লা আনাপি নিলি তুম ফান হরসে লং পিঠা পুলো তে নিলি তুম বাং ঠিক পি এট পো আকো ইয়ং সি দর্দে ডেট পুস্তামি নিলি কাপড়ে গার কুলার লং পুস্তামি এন নাম পো পাপলিং ডো ডেট ইটিলো
1: কালাং দি কোন আনা দরপিন সং পিপন বনল
0: লা বিনি লা সন পেকক পুলো থেখন জারে পেকক পুলো থেদি নিলি তুম লা ইপাকবেত কি জরকে ফারু ফ মাটি আমাং তোটে থাং থে পুলো তে ফারু ফ ইংকে বাং তো ফান পন পিলু পুলো তে লা ফারু প্লিরা ফকে বা ফারু প্লিরা ট্রক্সিকে জলা সন সি পিপিলো সিতামে আপ আপি এলিং লো লাটা আধে কাপে বাংকে লং লেটা টিটি হে খরজারি পুস্তামে লা আপি এলিং লো আদরটা কম এটে ইংকে আদর সু এটে সিতামে নিলি তুম আলে বাংকে লা আন এন্ডুন ও ইলো লা ফকে ফারু ইসি লাসন বাংকে এন্ডুন লো কেন্ডুন লা হরসেল লং তুম বাংকে আলি লং দুন ও ইডেটকে হরসেল কি পিয়ে লংকে আলি লং দুন ও ই থেমা বাং তুম তা আকে অং সি পন পো মাটি ডাক বাংকে আলি লং লি
1: তাংতে লা মহেত নাং লি পু এমব্রয়ডারি হাইপ সামি নাং লি রয় পন পু তাংতে হাই কে নাং লি সেকে তং এন্ডুন মা মাতে নাং লি মেনা সি চার্লি পন
0: লকালি লকে মেথাং সি চার্লি পন লা মানে মোবাইল লং তালাং দে দিতিলো ইউটিউব লাই হই লং হে লাং পো আঠে কে ডাক মেটা চার্লি দে দিতিলো
1: দিলা কি রয় হাই কে নাং লি কে মিসিন লা সন পেন সিনাং লি রয় পনিক দেলমা
0: কালি নন বাং কি মিসিন কালি লাং নন আমাত কি নিটুং কি ইরি পেন ল ইরি পেন লক সি কে রয়
1: চোর পালনি নাং লি থান বাচিনি পন থেক পন তাংতে নি ইরি তুম থেক পন লং পেনাং আন তোলু তুম সামি কি রয় হাইপ সামি আনি গে হাং বাং দুপার পিক তাংতে লাসু পুথাং নাং লি পিসি পুজি নন চার্লি ইয়ো ওয়ে কি মি তুম ফান নাং লি হিন পেন পি বি ডি সরি সি নাং লি পিং তো
0: লালো হালাম বাকি লা চোজর চলাং পুস্তামে জো ইলং ইসি বাক আকাম জং সিকে অত লোপতে আকাম বাকে বাং বম টিটি অত এপিন রং পতে কুসন সিনে কি ক্লেম জে মাপু মাথা ঠিক ঠিক সিতামে ইসি বাক আকাম জং সি পেকে থাক পুনয় বা কে রয় পুনয় ইসি বাক আকাম জং সি ক্লেম লোপতে আতোয়ার বাংকে নাং লি বম ইয়ালু অনে লাসন ক্লেম পো বট হালার লে ক্লেম সিতামে এ মেসেঞ্জি হালাস লে ক্লেম সিতামে মেসেঞ্জি ল লাসন বাং আকো আতোয়ার চিলং বম টিটি লাসি লাসো বাং এ কিছু ক্লেম জে ফানে দি ইসি মাইসি কুলাত কাং পু পুস্তামে নন নেলি পুস্তামে সন লজ গেলামাল দোকান চুবি লঙ্কে বাং বমা পেনর বাংকে পেরি লাহাই সিজর লক লাপেন তাকু বুদ্ধি চিলং দন্থু বম টিটি কে রে তো আর বাংকে হে নন লাহাই পুস্তামে কি ক্লেম জয় কে লাপেন লা লোন কি এন পেন কি ক্লেম লা বাং হেলো আসাব সুং চেট কে লোন কি এন পেন কি ক্লেম বাংকে আলি বাং আদু ই আঠে মা লোন কি এন বাংকে এন জি পুলো তে লা বাংকে আসাব সু দর্দে পাচাত পাচাত কি লোন বাংকে এন ইনাং পো আকু লোন কি এন পেন সি গুটে আহেম কি কি পেন চেক লক পে রি গুটে আন্তা লা লোন কি এন সে পা দর্জি পুরতে কাছি টু বাং সুং ক্রুং টিটি লাসিলা ইজলি মেথাং বাং চে পার জাপ টাং পন পার কে লা লোন এন লো পুলোতে লা দর দে পাচাত পাচাত হে লা সোয়া বাবা কি পাপলিং ডন লো পুলোতে ইয়া সাবসু কি ক্লেম বাং কে জয় কে পো চকলেম চদাম পুস্তামে হে
1: তে লা নাং লি বেপার কে ক্লেম লি মেনা সি নাং লি নিং হাং লমা মাতে নাং লি ফানা নু কাপ্রে সি নিং পাডুং পন
0: কালি নে মেথাং সি নিং কে হাং লাকি বাং নাং পাডুং বাং আবি মুথে মেথাং নিং হাং ওই যা হে চজর চলাং বাং নিং হাং ওই যা লো
1: কালাং দি নালি বিহেক মেস নালি নিং হাং লাপসা
0: ও নিং কি হ্যাঁ আলা সুপেন্টা ইচেট চেটনি কি লাপুসি মানে কিছু জর চলাং পনব মজা
1: লাপেন তেনি ইলি তুম তামি থেক পন নং সরকার পেন বসামি সরলো তুম ভান আকে রাপ তামি কাপরে কাপরে কা হিন বসামি পিপন দো তাংতে লা চজর চলাং হি না ভান বসামি সরকার পেন লাপুসন আকে রাপ মাতে আবার সাই পিপন দো মা
0: সরকার পেনকে আবার সাইকে লানন কুলাটা লং লাই হুই ব্যাংকে আবি আবি লাং লাসন ব্যাংকে আবি নাকি মেথাং আজা কং পেন সিচি ক্লেম বম লাং metang ki phir ki thak metang biti suri pensi la bang ki chiklem bom lang he government pen la hai kerap pu bang ki avila la son bang ki la pen ki la sel help group atum along pustami la hai pen pustami ili tum non ki kereng abar side lo athema sel help group pen pustami non ki government pen akera

0: Kami dupik non ki la lun ki en pen ching lok la lun bang ki la ki en natum si ka selet lo selet group long tanon ni la government pen ke pini ason among do ke sar primar tum phanta non ke ki pi he la selet group along pen pustami ason ason awar sai dupik lo pini ni swar lo tum phan ki rap pen ching lok pipi lo ni la pini ki e ke som la hai pustami government pen ang ke rap do selet group pen pustami la si la sang primar tum bang ki kirenge awar sai ke la ki la boring awar sai ting anang ni la hai pen pustami আমি পুরা রিং ই উন লো লাগে বেহা বেপার লাহাই পুস্তামে লাকে ক্লেম পন উন লালো ও রেং আবার সাইটিং আই নাংনি রং সাং পিমার টুমকে লাহাই প্যান পুস্তামে পুরা রেং ই উন কে নাকে সরকার প্যান পুস্তামে রং সেলহের গ্রুপ সাং পিমার টুম পান পুস্তামে আসনা সোনা কেরাপ দু ও লাসে লাহাই কেরাপ আলং প্যান পুস্তামে নাকি কাচিং থুর পন্ডল ঠেক ঠেক আটুমকে লাদাখ প্যান পুস্তামে মিঠাং হেম টুন চিপারিং যে ফানকে লাদাখ সেলহের গ্রুপ আলং প্যান বাং গভর্নমেন্ট প্যানা কেরাপ দুন লাহাই আকাম প্যান পুস্তামে আমি হেমটু নিশিকে রেং ইলো লাহাই গুলার লেচিং পুপে পুস্তামে আমি থাং মিঠাং হেম আলং লাহাই পয়সা পেন পুস্তামে খন হি হইছে নাম প আনকে থাক প লাহাই পেনটা কেরেং আবার সাইডো পেরি লাহাই কে থাক মাসি কি এনন কে সুলি বম কে ডো বম পুস্তামে পেরি বাংকে পাডর মাসি উন এ পিনি পুস্তামে লা গোনা সো মাতে বাঙা খাই তোমালং পে রেডিমেড কে এন্ডন ফানমুটে নন কে রং আর লোয়া পেরি সিমনে তুম গেটা কিরি অঙ্গুনাক টিটি আন কে লা কে থাক জং সিলা তুম কি উন সি কি উন এলো জং সি উন পুলোতে লা পেন কে থাংটা কিছু আবিলো কেরেন যে ফানকে আনকে লা হপ্তাহ ইসি পেন ইরুই লং পেন ইপাক আর পিনি কি থাক কি উনা তুম তানন কে রং আলম দু তাং লো নাকি পিনি ইপাক আলং হপ্তাহ ইসি বা পিনি ইপাক আলং শিকাচি বড় ঠেরা নিফ পেন পাতাং দেয় জলা সোনা সার পিমার পুস্তামি নন কে ডোলো লাহাই আতুমলো পুরে তেলাকে পুরা আলি লং আঠেমা লা পিনি ইপাক লং পেন সি আধে বাংকে সুরি ইসি বা সুরিহিনি বা ফারুকরে ফ জলাহাই পেন পুস্তামে কি পি পি দো এনকে লাহাই আপিনি এলং পেন জং সে আলং লিটুম নিফ পেন ইপাক পুলো তেলাকে চিকলো ইয়ন নালং পেন কে কিলং হে দু উজি লাসি লাদাখ পেন পুস্তামে কি রেঙে বার সাই কে পুরা দোলো সাং পিমার টুম পুস্তামে আনকে লাভ কি দর্দে ফোপে কে লাপু সেলার গ্রুপ ফান পুস্তামে সরকার পেন নাংকেরা পন বম আটাঙ্কা পুস্তামে দু লাসি লাহাই পেন পুস্তামে থাং তা আকা তোরা আবে কে রেঞ্জে ফানকে নন বাংকে ইসি বাক আকাম জং সি কি অট লো পুলো তেলাকে ইবিডি সরে বাংকে চিলং পন বম তিথি কোশন সি নন নে কি ক্ল্যাম লোতে কে মে পোমা পুকে লাসো বাংকে বিডি বাংকে চিলং পন বম পো নন বাংকে নেপিনি থাক চটলো লাথাক দাং টাং দেলোতে কমা অলং সি থনাম পো আকো লাগে থন্ডা মাদিম বুস্তামে এঙ্কে আফিত অং চিনি অং পো হা ডাকে লা আন পেন লান লং জি বা হলা ডাকে সুরি সি পুলো তেহা ডাকে নি ফান ফারুকরে ফোন আং পিপো টাহ জ লাসন পুস্তামে আকুলার বাং চিনি পন বম পো লাসন সি চকলেম চডাম বংকে আংসং লাসন সি আরলু পন বম পো আনকে ওরেং আওয়ার সাইটিং আইনাং নেলো লাকে লাদাখ পেন পুস্তামে কিরেং জি আওয়ার সাই বাংকে পুরা আকে জয় ডু লা পেন কে নিং চিঠে তা ডু লা ইসোমার ফান কিপাপর হি জি মাতে লাহাই কিপাপর হি পেন চিং লড কিপা চিং থাং লাহাই ফান পুস্তামে লাদাখ পেনটা পুরা দর পুষি নিলি হেন পেন বাংকে মাথা দামলো
1: লাংলি চুরো পারলনি লাংলি ক্লার ডাক পেন থান পাচিনি বনপ তিলা নাংলি নন ক্লেম বম আসাই দি চোজর চলাং লাহাই গে নাংলি নাংলি লাহাই অর্ডার কি পিকে নাংলি ইটিপ টিপ পাকন আনছে নাংলি অর্ডার কি পিপন পন ল
0: নিলি বাংকে লা অর্ডার কি পিকে লা খনজারি কে পাঠাক পুপুকে লাকে এ পাকে বা পাক ইং কয়লাসন সি পিদে দে টিটিলো পাকে পাক ইং কয়লাসন সি বাং ফান পাঠাক পন পন লহে ইংকে লা ইনুয়ের ফান জং সি পাঠাক লো পুরতে টং টং নাং লেলিলো লাসন দে টিটিলো লাসি পাকে বাংহিনি ফানসি পাঠাক অর্ডার পিপ ইনো ফান পাকেপ ইনো ফান পাকেপ লাসন সি কি পি পি আল হে
1: তাংতে নিলা মুপেন নাংলি থান পন রেডিমেড বাং আদর বাং জুমিক চেট পুসি নাংলি পাচিনি পন তাংতে লা রেডিমেড পেন লা অর্ডার কা চুপি লা তোমাং বং কুপি লকা চেপ্রেক
0: ও কাছি প্রেক বাংকে লা রেডিমেড বাংকে লা তুম বাং খাই তুম হেডি লা বাং কোসনে পাং আর্চা টিটি আকুরা তুমি মেশিন পেনসিকে থাকে মাটি বাং খাই তুম বাংকে আধেক তুমি জ্বর লিরটা দো বা কোসনে আপে বাংলা আন ও এদের টিটি হলা তুম বাংকে লঙ্কে আদর বাংটা কম চেট লাসু পাশে আদর কম চেট লো বন আলাম বাংকে হে হলা তুমি থাক বাংকে প্রেক চেট আকাং আর তাদো লা পেন কে আপে বাং লাতুম ইজো লং পাক ফটরক লাসন কে থাক আকে প্রাপ দো বন মিসেন পেন বাংকে লাসু পাশে লাতুম আদর কে পাজুম লো আধে কে মিসেন তা আদর পাজুম পেন পি দো হে লা বাং খাই তুমকে আঠে মা মিসেন পেন কে লাতুম কে টাং ডাব উ মাটি লাসু পলো ইজো লং পাক নি পাক থম স্তামে লাতুম টাং দে তাহাই লাসু পাশে আদর বাংকে কম লো কে লাপু রং আজো বাংকে ইপাক আপে সেলাকে নি ফটরক ত্রক সি নাংক ইনকে লাসু পাশিলা হেই পেন পেন সে আর দাম বাংকে কে পাশো হলো বন কে চেপ্রেক তো কগলো কো ইরি পেন বাংকে আর্থাৎ আর্থাৎ চেন মাটি ইলি কে মেথাং পিন্ডিং সুপট পুপ চক লিম বেন সে আবাং তা ক্লেম পো ইনকে হলা তুম আসাপ সাপ হে কি চক দাম দিয়ে দু চেট চেট লাং বাং খাই তুম বাংকে সুপাশি আর দর বাং হলা তুম বাং পাকম চেট টিটি বাং খাই কে বান তুম বাং
1: তাকে নি কিরিপ দামালাম থে ওরেন কাবে দেট রিসো করজাং মাতে নন

0: thurmi ovegi mia tumaphan pending sumpon pirthak ahin anat cyclem pami la pente chepaduk pami te ali do punali ka duka ve re do kar jurat phan thanbachini pani jima
1: kalang lo laki pirthak la e ki phir ki thak along pustame laki klem pami lu purte ali bangki do laki athe manon ke la karbi pending sumpot siling po khonjari la hai pustame ki pator masiun e la bangki ki phir ki thak atum pustame laki pura ale do athema nang piknon ke athema neli la pinini bangke ya peri ki yor ahota bangke la anang ne stameno la karbi pending sumpot ki yor lu pu pen ki pura ale do la si ki phir ki thak atum pustame silet le pin pencil le dai পুরটে পুরা আলে দো লাকি বোরেং আবার সাই টিং আই নাং নি লাদাক কি ফির কি থাক পেনচেং লকলা এমবডারি কে রয় পেনচেং লকলা পিনি আকুলাত জং সি চিবি দুন লো পুরতে লাকি আং সং পেন পুস্তামে কি ক্লেম তাং আবাং ফু হে লা বোরেং আবার সাই কালি লা বিজনেস লাসো কি ক্লেম তাং আকাং তুই কি ক্লেম তাং আতুম পুস্তামে ওয়াং বম্পো নেপে নিরিতা জঠা লাসন থাপো ওয়াং বম্পো পুটা জর বম্পো কি ক্লেম বাং কি জো বোরেং আবার সাই টিং আই নাং নি লো লাদাক পেনস্তামে কেরেং আবার সাই কি আমি থাং মে থাং সি নাং চি দো বম্পো
0: হলাং দি চোরো পারলো নি নাং লি ক্লার ডাক পেন কাদুকা ভে রেডিও কার জোরার ফান থান পাচিনি পনপন সোলো তুমতা সোপিন সো তুমা তেং ইং তাং ক্রিং লা পেন তে চার্জা পন ঠিপ থেক মিনা কেরেং আবার সাই চকলেম তে পয়সি নাং লি নিং কা পাথে দু নপ চোরো পারলো নাং লি ফান বসামে লা পেন তামে নাং লি ফান বসামে চোরো পারলো নাং লি আপন গ চি পি পেন কাদুকা ভে রেডিও কার জোরার লা পেন তে সোলো তুমহান তামে আনসে পাপ্রাং দুন জে ফান নাং লি ক্লার ডাক পেন নাং লি লাম যাই পন পেন কাদুকা ভে রেডিও কার জোরার ফান্তামে ধান পাচিনি পনপ লাপেনতে পুথ নাংলি ফান পুস্তামে সুরি সুরি নিংকাং সাম কাডম বাজি রেগল লাপেন নাংলি কে ক্লেম কে দাম আসাই পুস্তামে আনসে আনাম হির জমিন পা পিদল না সি পিনা জাই মেকে লপানসি ইং তো নিকগল চরল
1: কাট
2: লাপনপর নালিতম রং রূপ আজাই মেগং দেং লং প্যান সরলো তুম চোজর চোলাং আপুথা অঞ্জনা বেপি লপেন রূপজিলিং টিপিয়াংবং চিহু চিপুত আর জিগলং তাংল লাকে আকাশবাণী ডিফু জামেকে পাচাতক পনবম লাকে এফ এম বেনালং প্যান ফারুই সিরা তম্বরসের কেপ মেগাহার্স লপেন ইউজ অন এয়ার এফ পেন টানালিতম কেডো অনাজা মেঘটা আর্জলং ইকজিয়ে

বাম এখিলি পাবুর ক্লাং হাইনে আফাই আন এ আইনে আফাই আন খিলি পাবুর ক্লাং সিজাং রে মেট মেট জাং মালিন আহুত আন এজাং রে মে এজাং রে মেট মেট জাং বাংসি ইম পোমারাং আজাং আসের জাং আরং লিন কিসাং।

উসুমার আ অগপ্রাণ কেপ মিসেন জিয়া ফুথা লামজির গে থান জিয়া ফানসি বর ইল উসুমার আতুম কেথে আংকর মাতে কেথে আপর আহুত আবাং আর জন পেন চেংলক আফু গাংছো লাপেন লাসো হুত কেদো কেথাক কেচো কেজুন সেটা আবিকাং হয় আপরল লাসো আপর হুত হেনল উসুমার আতুম কেথেক দাপ লাসি লাসো আং ডিং হুত আকাই আর্জন আ অগপ্রাণ কে মিসেন জিয়া ফান আকে মিসেন আবিকাং হয় নাংজি কেনাং সতল তাংতে নন জঠানামাং ওসমার অকপ্রাণ কে মিসেন আকেনাং সট কপিয়ে ফানল ওসমার অকপ্রাণ মিসেন বুলোতে কেচারলি আহিন সিতা মিসেনজি কিজুইজি আজা কং সিতামে দোপ আমেক সিতামে জাং পামে থেকপ কিথেজি আজা কং সিতামে দোপ লাপেন কাইকে তামে আনিংারং চেন সিদোপ সিতা জং সি আ অগপ্রাণ মিমি পুতাংতে লাসো সু কাআইনি দোপ আফুকারটিং দোপ আরে পিয়াজা কং লাহাই সিতামি আবিপো ইমিউন সিস্টেম মতে আ অগারলো আকেসো আপি পেন কাচেদান জিয়াজা কং সিতামি আবেদেবজি লাসোয়াজ আ ওসো আবাং কাইকেতা কেসো জিয়াসন দোকজি লাপেন কেচারলি আহিন সিতামি কাটিকুক দোকজি লাসি আ অগাপ্রাণ পামিসেনজি পুটে পেনাঙান আর্টা পেনসি কেডো কেথাক পেন চেংলক কেচো কেজুন সিতামি আকে মেয়াবি কাং হয় কেনাং সত তাংতে নন ইলিটুম কোসন পেনসি ওসুমার আ অগপ্রাণ কেপা মিসেন পেন কেপাং টাংজিমা লাবাংলে চেথান্দা মিক্সেনা কেচো পেন হেনল এ অগপ্রাণ কেমেজি লাপেন ইফু সিতামি কাংচোজি লাসি ইনুত ওসো আবাং আলং কেনাং সত নিউট্রিয়েন্স কেডোনাং জিয়াসন আন কিপি কেপা চোপেন কেসোতামি চেংরাই উন ওসুমার আফান ব্যালেন্স ডাইট মতে আ অক আপ্রাণ কেপাং টাং আফান কেনাং সট কেপা চোনাং জিয়াসন লাগে প্রোটিনস আফান বুটি দালি মগু গাখির কাজু বাদাম লাহাই পাচুনাংজি লাপেন কার্বোহাইড্রেটস আফান আন রুটি ওটস থেসেরে লাপেন ফ্যাটস আফান আসাপসো ঘি বাটার লাহাই স্টামে পিডুন তামে ভিটামিনস লাপেন মিনারেলস লাবাংকে ইমিউনিটি আফান কাপাচোনাংজি লাকে থেসেরে আরভো আহান কেপাচো কেনাং সট লাপেন আর্নিসি আলং কেজুমনাই হারলুং নেরকেপ আলাঙান জুনাংজি তাংতে নাবাঙ্কি আপি আপু লাপেন ওসুমার কেলাং আতুম সিতামি কাচিনি নাংজি কেনাং সট লাকে আদাবাং সিতামি ব্রেকফাস্ট মতে আদাব কেপাচো কেনাং সট আথে লাদাক পেন আজা কং তামি দোপ হং হরমু কিপি কেপাজুম মতে কে খ্যাং ওসুমার আফান চিপস ফাস্ট ফুড লাপেন আকাং সামালাং মতে সুগারি ড্রিঙ্কস কিপি ইংটন নাংজি ওসুমার আফান কেচোজিয়াসন কারজু লাপেন কিতুন কেডাং আলং নাংকাপালাং নাংকাপা থেকুন লং আকেনাং সট লাদাক পেন ওসুমার আতুম হেম কেদো আহান হাই সিতামে কেচোয়ালে চিনি প লাপেন আনিংহাং পো পেনাঙান ওসুমার আতুম ল্যাংকেজন সিতামে ইং আরবি লাসি ওসুমার আফান স্কুল কেদাম সিতামে ল্যাংবং কিলোডুন নাংজি কেনাং সট লাপেন স্কুল আহেমালং সিতামে কাংথের জির আলাং কিবি পিজি আকেনাং সট টিচার মাথান বাং আতুম সিতামে ফিজিক্যাল এক্টিভিটি মতে হং পাজুইরাম দিয়াপ্রাং মতে পাজুইব মাহুত লাপেন তাং দেট সিতামে ল্যাং কেপাজুন জিয়া ফান সিতামে কে তয় আকেনাং সট অক প্রাণ কেপা মেসেন আফান ফিজিক্যাল এক্টিভিটি কে ক্লেম আকেনাং সট লাপেন লাসো লং আলে কে লং লাকে আরে পিয়াজা কং দোপ ইমিউনিটি সিতামে মেপ মেক কেজাং সেটা জাং থেকপ লাপেন কেমাথা কেসুং মতে স্ট্রেস হাই সিতামে জুমপ ওসুমার আফান কেপাজুই নাংজি ফিজিক্যাল এক্টিভিটিস লাকে ফুটবল ক্রিকেট সাইকেল কেবে লাপেন হেম আর লো কে পাকলেম নাংজি লাকে ইয়োগা কে কান লাহাই পেনটা অক প্রাণ মে ই ওসমার আতুম ফোন কেলাং আর্জি কিডিং এ জক পেন আময় আরে পি আবাং আরে পি হাই সিতামি আকেসো দো কক টিতে আধি লাবাং সো সমার আতুম হং কে জুই মতে ফিজিক্যাল এক্টিভিটি কেক্লেম আবাং আকে জুম দো কক টিতে লাসো পেন আলিন কে অং ও আং ঠেক সেটা দোলো লাসি লাসো পেন কেপা জক জি আফান ওসমার আতুম আফান ঘন্টা হিনি পেন আবাদ ফোন পি ইক নাংনে লাপেন কেচো আহুত ফোন পি ইক নাংনে নন পুথ চেথান থুনাং আপর পেন মেক কেজাং আকেনাং সট আপুথা ইসি আপরা তিং পেন মেক কেজাং আকেনাং সট লাপেন মেকজাং জিয়াকো ঘন্টা ইসি আপ্রাং পেন ফোন পি ইক নাংনে লাপেন ওসমার আতুম সিতামি আনিং কে অয় কফিরে মতে আনিং কে কাং কেমাথা কিসুং লাহাই সিতামে দো লাসি লাহাই পেনতা ওসুমার আ অক আফান কিমিমি দুকক লাসি ওসুমার আফান কাইকে আনিং কারং পেন কেডো জি আফান আপি আপু আতুম আকাং হন কে

nang sot la solong osumara phan bang pen ke bang bara bang klemik nang ne osumara tum pen ke churap ki jun rap along kaching ki pen osumara ning ar lolam kachini la pen osumara tum ke bor ialong aning ki rung aning ke pathe tami akenang sot athe jong si osumara phan aning pathe the putangte aning ki bi aning ki oi dukok ta the osumara tum a okapran ke messenger phan chepang the ra sai sitami kapachini ke than kenang sot Arniwang langa chinglu lapen piria keterte kaching thang kachelar voi arni sialong phongni asu kaching thi laki ada prang lapen ajo megjang ji aprang aja chuche aprang ari gachar sam lapen bar pi bar su damdet pen ari gachar sam takenang so lapen kai keta ari chimi kaching tip kachepang thir lapen lang ke mege jun lahai sitame kachelang kenang so tangte non puthot osomaratum কচলং আকে সোহলাপেন কোসন সি কচিং রাই জিমা লাসো আপু থাকলে নন চে থান দাম থুনে ওবেসিটি লকে কেচো ওপেন আজাকং কচে পদাম দে আজক কেত হে আলিন কে অং পেন আকে সো লাসো ফান চেপা জক লকে এক্সারসাইজ কে ক্লেম লাপেন কেচো কে জুন কচে রে কচে ল্যাং এনেমিয়া লকে এবং আলং আয়রন কে জম আজক আকে সো লাসো ফান কচিং রাই জিয়া ফান কেচো নাং জিয়া সন লকে পালেং আরভো নক ল্যাং ল্যাংডুং কেচো কেনং সট আমি কাছে চারছে লাকি ওসুমারাতুম অংডুং টিভি মোবাইল কেলাং আজক লাহাই পেন কাছেপা জক জি পুলোটাংটে ওসুমারা ফান হং কেপা জয়া বাংসি অংডুং আপর পিনাংজি আসো কেসু লাকি ওসুমারাতুম আসো কাচিং থি পামে মে লাপেন আকে ডক আসন কেচো কে অং আজক সিলা বাংস কেসু কাছুলং লাসো কেসু পেন চেপা জক জি পুলোটাংটে আর্নিসিয়া লং ফংনি আসো কাচিং থি লাপেন সফট ড্রিঙ্কস মতে লাংকাং সাম লাকে স্প্রাইট কোকা কোলা ফান্টা লাহাই কিজু না ব্যাং কে পাজুম নাংজি কেরাং সাপেন কিজুত সিপ কাপাচিনি লাকে ওসোমার আ ও কাপ্রান কেপা মেসেন আফান ইলিটুম ওসোমার আফান কাপা নং পিমা ওসোমার আতুম আফান কেসো পেন কেপা জগজি আফান আপোরা তিং পেন বিজি কি পিডন্তা কেনাং সট লাপেন আমেক আসো লাহাই সিতামে আপর আপর পেন ডক্টর লং কেপা ক্লাং দাম নাংজি আফানসি পাচিনি ল লাপুয়ানসি বিনি ওসোমার অক প্রাণ কে মেসেন জিয়া পুথাক লামজির কেথান কাংটনিক ল

একো জানিব নোখোজো। কিন্তু নয়ন, এতিয়া তোর মাজত মই প্রশান্তক দেখিছো। সি মোক মোৰ মৰমৰ দাম দিব খুজিছিল।

0: কালদম কাদু কাবি কাল বিয়াং ল আরা দোকান ফান্তা ও সমাল ফান ক আন কেনাং সট ল ইনু আপায় আচুলাং লাকে আপায় আচুলাং ইসি কে প্লেংলিম লাপেন বিট কি পিপে কেচো আসন পুসি মাথা দামজি আথেমা লাদাখ আপায় আচুলাং লংসি ইনুত ওসো কে থেজি ফান বা ডেভেলপমেন্ট আফান কে কেনাং সট কার্বোহাইড্রেটস পুনয় প্রোটিন পুনয় ভিটামিন মিনারেলস এনজাইমস পেনচেং লক ইমিউনোগ্লোবলিন পুনয় অ্যান্টিবডিস পুনয় লাহাই আজাকং কি পি ফান কে লা আপায় আচুলাং আলংসি দোলাপল লাসি ও সোমাল ফান কে আপায় আচুলাং লে লং ল পুলোতে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ সো সো ফান লং ল পুসি মাথাল
1: তে আপায় আচুলাং কি চোপেন আলে কে লং ল সব থাকলেন থান বাজার মিংচিমা
0: আপায় আচুলাং কেচো মানে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলোতে আলাকে ওসো চটকালি আপায়টা আলেদো লাপেন ওসো মাতা আলেদো নন হেডসন নিলিপু একটা ব্রেস্ট ফিডিং বা আপায় আচুলাং কিছু লাগে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ আজাদ আসন আসন ওসো ফান আফুটা লক ডেভেলপমেন্ট পেনচেং লক লাম কানিং যে বুদ্ধি কামাথা লাপেন কে কেসো কিউন এ প্যানসিটামি পাজকপ লাপেন কে লাসো সো জটমো প্যান সিক্স মান্থস আন যদি পাচুলিং আপায় বাংলা সিক্স মান্থস আন মাত্র চুলাং পাচু চট লাদাক পিনে মিক্স মে পিন প্যান পাচু চট আও সো হান নিতুম ননকে থেকদাম লং লাতুম থেলো পুলোতে ব্রেন ডেভেলপমেন্ট পুতামে লাতুম সি বেশি থেকাম লং কে রে পুনয় কাপড় হি কাচালি হিন কে রে পুনয় তা নিতুম লাতুম হান সি বেশি থেকদাম লং লাপেন কেসো কিউন এ পুতামে লাতুম বাং কম চ্যাট নন আসন কেসো পুনয় ডায়রিয়া আলকে আপক পালা লাপেনকে নিমোনিয়া আচে থেকে বাঙন এ অ্যালার্জি টাংহ আনুক ইনফেকশন টাংহ লাহাই সিতামি নিতুম থেকদাম লং যে কসো সমাল সি লাচুল্যাং কেচু চট ও সমাল তুমকে লাহাই কেসো পে কম পি লাসন থট সি চুল্যাং পাচু আপাই পেন আকং এল তুম ইমোশনাল বন্ডিং আথেমা আপাই লঙ্কাই মাসি লাগে চুলাং ইচু পুলোতে আপাই লংসি দোলো লাস ইমোশনাল বন্ডিং বাংকে লাহাইও সমাল তুম লংসি নিতুম বাং বেশিকে থেকদাম লং লাপেনকে আপাই আলে বাঙে থেকাম লংকে মানে ওসো ইনু জন্ম ডেট পেন চুলাং পাচু ফিট পুলোতে আপায় বাং হালা জন্ম ডেট পেন ওসো হেম সিতামে লা বাং কন্ট্রেকশন প ইনকে লাটা ডেট পেন ব্লিডিং সিতামে কম চ্যাট সিনি তুম থেকদাম লং ওসো জন্ম ডেট পেন ব্লিডিং পা কম প লা ডেট পেন ওসো হান যদি মগ পাচুবয় পুলোতে আলাং বাং পিরিয়ডস সিতামে বা মেনস্ট্রুয়েশন সিতামে আলাং বাং আ গ্যাপ দো প ইনকে নেক্সট ওসো পুস্তামে আলাং আ গ্যাপ দো প ওসো ভাইনিয়াং বং আ গ্যাপ বাং ডিং টান প লাপেনকে লাস পায় বাং লা প্রেগনেন্সি আনমা ওয়েট গেন লা বাংকে লা মগ যদি সিক্স মান্থস আন এক্সক্লুসিভলি পাচু পুলোতে লা আপায় বাং লাহাই ওয়েট গেন সিটামে লা ওয়েট লুজ পলাসং আং বং লা পেনকে পিনি কেসো ননসন ডায়াবেটিস কেসো পুনয় হার্ট কেসো পুনয় লাসন থটসি আপায় বাং পিনি ক্যান্সার ওভেরিয়ান ক্যান্সার পুনয় লাহাই কেসো পেন সিটামে আপায় বাং জকপ লাও সো ফান মগ পাচু পুতে
1: চুরোল ডক্টর থান পাচি পন্থেগ পদ তংতে জংসি মানে ওরসো আপিয়া চুলাং কাদুরে বেন আজক চুলং লিদেট পুলোতে লাবাং সো সো অভান অগপ্রাণ কপিনে আকে সো সন্দুকৌচিমা নাকি থান পাচিনিমা
0: চুলাং কাদুরে তাং হবা লাহাই পুবাংকে কে থেকদাম লং কম বা দোচিত পুসিত আমি নিতুম লং আনমাকে ব্যাং নিতুম ব্যাং দি থান দুন মেনকে ইনুত আপাইকে মানে ইমোশনাল সাপোর্ট নাংজি আনজন নেকে ফার্স্ট টাইম মাদার লাসন তাদো লাসি লাহাই আমাদার তুমফান মানে ইমোশনাল সাপোর্ট পুদুন পাকা থান দুন পাকা বুঝাই দুন পাকা কসনসি অশোকাছি অত নাংজিমা লাপেন কসনসি কাপাচু নেইমা লাপেন কাপাচু ব্যাং আপর আনমায় ভয় কাপাচু কাপাচু নাংজি লাহাই ব্যাং আকো আনিসি লং বাতাই আনমা কাপাচু নাংজি লাহাই ব্যাং নিতুম থান দুন পেন থেক লং ল যে লাহাই আপাইতুম হেম দাম পেন আকো ফিট কাছে ব্যাং ঠুকে অননকে চুলাং দোলো পুলাসন আনসিন তুম থেকলং লাসি নীলি পুদাম জি কে যে কাদুরে তাহকে কাবেদ্যাত তাহ পুলাহাই বাংকে মানে ই মেথ্যাং কাছে মাথা লাপেন একটাকে স্ট্রেস লাপেনকে হেম পেন যদি সাপোর্ট লং পুলোতে লাহাই বাংকে আবেদ্যাত জি পুসি নীলি মাথা দাম জি
1: তাংতে নাংলি পুলো ও সুমার কাছে অত চুলাং কে বা চু হুদ তাংতে লাহাই বাং কোসন পেন সিকে ক্লেম নাং নাংলি থানে
0: জি নেক্সট বাং দি ও সুমার জন্ম ডেট পেন কে নিতুম ব্যাংকে ডাকে লাসন সিথানুন

কাজত মো পেনকে উইদিন হাফ এন আওয়ার কে 5 ফিট নাংপো পেনকে টেকনিক্স পাংকে পজিশন ফার্স্টকে পজিশন বেবি পজিশনটা লংনাংপ আপায় পজিশনটা লংনাংপ আপায় বাং ওসো কাছে অটকাইতা একটা কমফর্টেবল পজিশন চোট মানে আলাংঠাং কিসুং ওবে হ আলাং কবি বে পেন্সি পাচুজি বা ইংনি লোন পেন্সি পাচুজি পুটা কমফর্টেবল পজিশন নাংপ লসন থি ওসো ফানসে তামে বেলেগকে অডুনটাং হ আপায় চে অডুন এ দে জি চে অথেক থে পু বাং মাথা থেসি আপায় ব্যাগ ফানসি ওসো বাংটা পাচে অট নাংপ লস ফিটকে পজিশন দেট পেনকে ল্যাচিং নাংপ ওসো ফান আংহো পাচিং কোসি মক ব্যাং পাচু পাপাং চ্যাং নাংপ নেক্সট বাংকে অ্যাটাচমেন্ট পুলো অ্যাটাচমেন্ট বাংকে ওসো ফান ইটুম বাং আংহো পাপাং কোসি লাসি লা মকাথে বাং দেখে নিপলস বাং ওসো আংহো আলো বিসি লাপেন ল্যাং নাং পোজে ওসো বাং ইং সিপ থেকমা থেকথেমা কাং সিপ থেকে ল্যাংই ফানকে ওসো আংহো পুরা ইং কো ভাক আনসি লা নিপলস ব্যাং বা মকাথে ব্যাং আংহো আলো বিনাংজি লা ডেট পেনকে হালা আ লিপস ব্যাংকে দুইটা লিপস আরুমা লিপস ব্যাংকে হংসি দোনাংজি নিপলস ব্যাং আলো দোনাং প লা ডেট পেনকে ল্যাং নাং প ওসো কাং সিপ ব্যাং আজুল ডোমা আবেমা আজুল পেন ইং সিপ উন্মা ইং সিপ লা কাং সিপ পেন আলাং বাতাইহিনি বাতাই থম ইং সিপ ডেট পেনকে আলাং স আমক লাং জয় প লা বাং ল্যাং নাংজি ওসো ব্যাং বাতাইহিনি বাতাই থম ইং সিপ ডে পেন ওসো ব্যাং জয় প লা বাং ল্যাং নাং প পাই ব্যাং থেক মা থেক থে মা লালে থেক পাকালো পুলোতে মাথা নাং পজে ওসো ব্যাং মকচু থেক পাকালো লা সন সি লাকে জন্ম ডেট পেন উইদিন হাফ এন আওয়ার পাং চেং ফিট নাং প বা পিনে সিজেরিন ডাং হ বা উন এ ডেট ডাং হ পুলোতে 1 আওয়ার বা আনমাকে প্রাপ লা সন্থত সি লা পাং চেং পুলোতে ইংকে লা ডেট পেনকে এভরি 2 আওয়ারলি ওসো ব্যাং হান পাচু নাং প লসন সি যদি 2 আওয়ারলি উন এটা 3 আওয়ারলি ইনকি 24 আওয়ার্স লং মিনিমাম 8 টাইমসকে পাচু নাংজি লাপেনকে কাপাচু কে চেং সি কে যদি ফার্স্ট টাইম মাদার ফুলোতে মকলাংকে ভাং ফিট ফে নিথম বা নিফ্লিয়া ফিট সি ভাংজি লাসি দেক কামাথা যে মকলাং আবি দেয় টাং হো পিনি গাখিল সি পিনাং পো টাং হো চাইনং গাখিল পুনৈ পাউডার গাখিল সি পিনাং পো মকলাং আবি দেয় পুলা সন্থাং প্রবলেম গালি ফার্স্ট টাইম মাদাল তুমকে আপল নাং চেত 3 ডেজ বা 4 ডেজ অফ হিট সি মকলাং ওয়াংজি লাসি লা সং বংকে মকলাং ওয়াং বি দেয় সি ওসো ফান পাচু চে দেয় পুগালি লা ওসো ফান বাং পাচু লেন নাং পো জন্ম দেয় পেন মহেত কি পুসন উইদিন হাফ এন আওয়ার বা উইদিন 1 আওয়ার কে পাচু ব্যাক নাং পো ইংকে পাচু লেন নাং পো ওসো আনমা কাং সিপ ওসো মকলং ইং সিপ ল ব্যাক পেন সিগনেল দাম পো আপায়া ব্রেন লং কাং চিল ওসো কাং চিল ল ওসো নন কিচু ফান কে নাং পো পুলা স সিগনেল দাম পো আপায়া ব্রেন লং হা ব্রেন লং পেন ইংকে লা মিল্ক পাং ডাইরেকশন বাং পো যে ব্যাং হান যে মিল্ক পাং রিলিজ নাং পো পো কে মিল্ক পাং বাং পো লাসি কাজত মো পেন পাচু ফিট পেন পাং সিপ লেন পুলোতে তুম ঠেক দাম লং ল যে নিনি বা নিথম ফিটসি তামে ভাং দেয় তিটি লাসি লা ফার্স্টকে ব্যাং আমক ল্যাং ব্যাং ঠেকদাম লং ল যে ওয়াল ফিট তিটিক ইতুম কাল বিতুম সিতামে বা পারক তুম সিতামে ঠেকদাম লং ল ওয়াল ফিট তিটিক লাসি লাস ফার্স্টকে ব্যাং চেং আ মিল্ককে লাদাককে অ্যান্টিবডিস বা ইমিউনোগ্লোবিন কান ভাইটামিনস মিনারেল সব লাদাক সিদ্ধ এডল লাগে আকে মেন নাই পুষি বুদাম প লাসি লা সপটকে ওয়াল নাংনি লা বাং পাচো দেয় নাংজি ফার্স্টকে বাং চেং বাং আসাপ ও এট হু সন আল থাত পিকজি লা সপট চলো পোতে ওসো বাং মো কেসো পেনসিটামে চে ফাইট উন পো মানে লাদাকসি আং টন গুটে কেসো মানে অ্যান্টিবডিস হুটা ডলাপল লাসি লা ডেট পেনকে আকো নেক্সট মিল্ক বাং থুপো মানে 2 টাইপস অফ মিল্ক দই তুম ফোর মিল্ক পেন হাইন মিল্ক ফোর মিল্ক বাংকে ফার্স্ট কিচু পেন কে ব্যাং কে চেং সি কে ব্যাং আ মিল্ক লা ব্যাংকে মাত্র ওসো ফান ননিতুম ল্যাং কিচু না সন ল্যাং জন ডেটে লা ল্যাং কাং ইট আল ওসো ল্যাং কাং ইট সি পামি চজি হাইন মিল্ক পাংকে লা ব্যাংকে ওসো ফান এনার্জি পিপ লাপেন ওসো কে থে কি দিং আলং হেল্প লাসি লা 2 টাইপস অফ মিল্ক পাচুই পুলোতে 20 to 30 মিনিটস ডিউরেশন নাংজি ব্রেস্ট ফিডিং ব্যাং সো দ্যাট মানে ওসো লা 2টা টাইপস অফ মিল্ক টালং ফোর মিল্ক টালং পো হাইন মিল্ক টালং পো যদি ওসো হান কাপা চুপিনে 5 মিনিটস বা 10 মিনিটস বেট পুলোতে লা মাত্র লাংকাং ইটসি মেচত পো ওসো বাং থে থে ল লাসি ওসো ফান গ্রোথ বা ডেভেলপমেন্ট করকে নাংজি পুলোতে একদম বা এনার্জি কি পিট বাংকে আফিট সিকে বাংজি লাসি 20 to 30 মিনিটস ইহিনা সাইড চুপ লাসন দেট

0: เมเกโซนอนนำมัดกระแทกำล่องแกเกโซกิวนเอตังหอมบาสิงจามปาสีปัวซอนซอนแกละซอนแกปีเมละเป็นแกมันเอทีบีแกลองตาไปตังหอมมันเอเอชไอวีเฮปาไตติสตกอกปัวละตุมตาปีเมกิปิโนโดละแกแคนเซอร์เพชเชนมามานอนคีโมเทอราปีแอนบอมละไฮตุมบังละตุมบเตปีเปเดตสิเกเมละเป็นแกเอเนละปูสิงจามปาสีจอดบาอปอกเกดามตังหอละไฮบังแกทางอากิสุงอเวละแกก็ปีนังจีปุสินิตุมปุปละปีบอมโลปุโลเตละไปเกโซฮุดอะไปอะบังลองก็อันมาแอนติบอดีสเกฟอร์มบาโปรดิวส์แกโอโซลองตาลาวังปอโปรเทคทีฟแอนติบอดีสโอโซบังกัจจิดานาจักกงโดเชตปอมโอเกโซกิออนเอเพนเซตามิ
1: ตั้งแต่นังรีปุโลเอชไอวีทีบีเกโดตุมเซตามิชูลังปัจจุเมปุลาสิปัจจุเดียดเป็นโอสมาร์ตุมาพันเกโซกัจจิออนลาปุซอนโดจิมาอาเวจิ
0: HIV punoi TB patient ba hepatitis B punoi ke non malom ke advise to at oso phanta apail jodi la so ke so confirm lo ba positive lo plote la son thot si oso phanta ka jot mo pen dovai ka pang cheng lo la si la dak ke oso ta apai ta dovai chobom lo pu kong el ta dovai chobom lo la si la dak bang ke je moklang pachu pen chi un chi pu bang ke avelo ala dovai already chobom plote dovai chuche pen ba mentune choche bolote la bang bote asap ka chi undo kokta thek
1: tangte apaya tuma phan usmar chulang ke pachu boma por hut mam usmar mok chuka hut kichu nang chi la pen kichu nang ni ason nang li thanik chi ma
0: usu mok chuka ra hut ason non adina kai ke ajat ta chumi apai bang thek dam long ji rong malom seta me ba dak even difulom sitame thekdam longji je lason cholongle jangthu cholongle puji birik cholongle kaita boil si chonangji puji lason thangta ave lake chonangji apai bang ko anma kichu la anlo milk production jita la si kichu kijun chu onglo me onglo ko anma kichu ne pudamji lagile batai phli anchu dano
1: chorolo bachini ponapon tangte ilitom theklong lonon lom osomara phan abong pen কেপাজুন সিতামি তংতে লাসোপত কো আনমি লিথানিচিমা
0: আবং পেন কাপাজুন বা বটল ফিডিং পুস্তামে লাকে নিলি হেনো পুসি পুদামজি আথেমা বটল ফিডিং কে একটা কে ওসো লাসো বটল পেন জুন লো পুলোতে লাসো কি কাংসি পালং তেমনতা দুন পিকজি লাসো তেমন বাং আপক বাং পাকাং ওপো ইনকে ওসো বাং গে ইনক্রাং সি চিতিন পো আনতা পুগে ইনক্রাং ক্রে লো হালা তেমন পো সি আপক ইনক্রাং লিং আসনো সেকেন্ডলি লাসো আপং মো কাচে চাম পেন কাসাফা কি বি লা বাং সুং পে উন এ লা হান পুরা স্টেরিলাইজ কুরি পাকা সি এমে থ্যাং সি তামে লাসো বং কে অট কে এমে থ্যাং তা ইরি হুচাল সাম পাকা লাসো বং তা চাম এড পেন স্টেরিলাইজ কুরি এড পেন এল ড্রাই আল নি কে সো লং সান রাইট নাং জে লা সাপোর্ট লা দেট সি লাসো বং ইউজ টু নাং ই আকো বাতাই সি লে লাসো গা খিল বনাই দেট লো পুলোতে লাসো পট লা বাতাই সি মাত সি পিচট নাং জে নন ইটু মালং কে লা আন কে উন এ ইটুম লং থেক দাম লং জি লা বাতাই ইসি তিয়ারা বং সি হোল ডে তামি লাসি পাচো রেড লাসি পাচো না রেড কাবো নাই তা থেক থে ডাক পেন লাটুম বাং আসাপ ও গা খিরেন চম ল্যাং বাং এ বং কিপি পুপ লাসন পাচো ইনকে ওসো বাং কে মোক লা পেন লাসো বটল ফিডিং পেন কে থেক আম লং এ নিতুম কে ডায়রিয়া কমন লালা কে আপক কে সো দেপেন নিমোনিয়া লাচে থেকে ব্যাঙন এ লা পেন কে ব্যাং কে ডাকে কমন লালা সাই পাচোলো পুলোতে লাসি উন আন কে লাকে পাচো নাং নি পুসি নিলি পুদাম জি
1: চুরলো পাচনি পন থেক পন টংতে ইলি তুম নন লম থেক পন লং ল ব্রেস পাম পুদু লাসো পড ব্যাং পাই ফান মতে আসো ফান স্টামি কো আন মিল
0: ব্রেস পাম নিলি পুদাম জি জে লাগে একটা ডিভাইস মক ল্যাং মানে ও সো মক চু থেক থে দেয় তাং হো বা আলটা কম রে ল্যাং ইং সিপ থেক থে দেয় তাং হো বা পিনে ডিফেক্ট নন ক্লেফ লিপ ক্লেফ প্যালেট ও সোমাল ইংসিপ থেক থে দেয় পুতুম দোজি লাসন ও সোমাল ফানলো পুলোতে আপাই তুম ব্যাং পিল বিনাং পো লা ব্রেস পাম পেন চুলাং ব্যাং চিউলাই নাং পো চিউলা মানে ব্রেস পাম কে লা কং এল চুলাং কিচু আসন লো মিমেক পো কে ব্রেন ব্যাং কে চিনি নেলো যে কং এল সে নাং কিচু মা মাতে পিনে ডিভাইস সে ডাকালো গায় মা চুলাং লং ইংকে লা সপট on lo pulote la ke kong el chulang ki chu son mimik po la pen ke sem lo brain long an signal dam po kong el bang mok lang nang lang pu la son thot si brain bang ako direction po a bang han body phan je chulang release no inke la si kong el chu thek the dep pulote la breast pump bang ta use me ba kong el mek jang lot muheti pu son 2 to 3 awali mek jang lot huta doji mek jang lot pulote breast pump pen chulai me la so teng si chi feel bompo breast bank milk pen chi feel bompo
1: tangte la bang so bang ko energy ding phan bi me la pen ko sona dimalong si bi nang chi
0: la breast pump pen chulai chulang ke room temperature pulote nona son kaphang ok al din ke 2 to 3 awals apena bcb betat sike meje kangsamatin pulote 4 hours anta bime room temperature long la pen ke freezer long sike bi pulote 6 to 8 hours bime inke freezer do freezer long ta deep freezer long sike bi pulote 3 to 6 months an bime
1: tangte manneo so apai chulang ke chun idet la puson da doma
0: do mohet ki puson ek sike alta ve pin pen ke jotmo latum ge chu thek thelo secondly pini anatomical defect cleft lip

0: লোতে 6 to 8 hours বিমে ইনকে ফ্রিজাল ডো ফ্রিজাল লং তা ডিপ ফ্রিজাল ডিপ ফ্রিজাল লং সে কি বিপুলতে 3 to 6 months আন বিমে
1: তালতে মানে ও সো আপাই চুলাং কে চুন ই দেত ল পুসন দা দো মা
0: ডো ডো মো হেড কি পুসন এক্সি কে আলটা ওয়ে পিন পেন কে জট মো লাতুম কে চু ঠেক থে ল সেকেন্ডলি পিনি অ্যানাটমিক্যাল ডিফেক্ট ক্লেফ লিপ ক্লেফ প্যালেট পুনো লাতুম বাং হান সিকসাক ও কিছু লাহাই তুমফান ব্যাংকে পাচ্চো নাং কক পো সামুস বাতি সামুস প্যান পো সিতামে লাতুম ব্যাংকে ডাইরেক্ট চুঠেক ঠেলাং বা আলটা কম্পেক লাং পুলোতে টিউব ফিডিং পুপুনিতুম টিউব ব্যাং থন পো আসোসো টিউব থন সি লাসো টিউব লং সি চুলাং ব্যাং পিপ
1: চল কেন সরলাম বাচিনি পন থে পন তে ও সোমার ফান কানারটা সি চুলাং কে পিয়া ব্যাং কাংতন ইকনাং পো
0: ও সোমার ফান কাজত মো পেন Within half an hour to 1 hour pen cheng lock pen 6 months anke exclusive breastfeeding. La 6 months anke thang tapinang ni lang an tapinang ni atema chulang along si almost 80% bake lang si do. Do 80 to 85% ke lang. La si extra lang tapinang ne la pen ke ladak ang ton ke nang ji gutte nutrients sob carbohydrates protein fats pen cheng lo ke dak si dola plo vitamins minerals puno la si extra a hol mu ke pinang nilo 6 months ke men tu ne os kong el so dat tang ho pulote o so mal so dat pulote la so hot bang dovai bang pimi dovai pen bahere pini lang tang ho pini an sangat duk tang ho ba chai nong ga khil tang ho la hai bang ke thang ta pinang ne lo la ke 6 months an lo 6 months of feed bang ke oso ki theji phan ke extra complementary food pu la bang pit nang po pang cheng nang po ke pacho pang cheng nang po ke pacho an ke pacho pang cheng lo pu le chulang bang ka pacho bang stop check pu kali chulang ka pacho ke 2 years an piwek nang ji
1: tang te osomara tum aphan পেনাঙানা তুম আহি এদো কগল পুপ ল্যাং পিদাতেতি ল্যাং ভেদেতেতি লা সোবাং মে মা হিং নুল ল্যাং দি থানি জিমা
0: আহা ইত কে দো পেন ল্যাং কে ভে থেকলং ল ইলি তুমাং বং থেকলং প্রাই থেকলং সি কে অং লা সিলা বাং কে ক্লেম ক্লে দেট সি কে মেজি আথে মা নন হেজং নি লিগি পুসন লা চুল্যাং আলং সি 80 to 85% কে ল্যাং সি ল্যাং লা দাকে লা দাক সি লা আন ল্যাং এ দোলো প্লোতে এক্সট্রা ল্যাং কি পি কে থাঙালি এবিলো আকো ল্যাং কি পি কে ওসো ডাইজেশন এলাং থাং তা পিপে দে সি মে আপক কে মাত্র চুল্যাং ফানসি লা সোমার পক কে ইমেচু ল্যাং মাত্র ব্রেস্ট মিল্ক সি ডাইজেশন চটলাং লাসি 6 months আন কে থাং তা পিনাং নি
1: তংতে ওসোমার পায়ে তুম ওসো মক চুকা হুত কুপি পিয়া কে সিক্স সাক মা কে সোডল নাং দি থানচি মা
0: আপা একটু মসো মক চুকা খুঁজ কা সিক সাক থাইকাম লং একটু মহের কাছে থানাসন চুলে কে লং গে সি ল লা ডেপেন ডো ডো লা নিপলস প্রবলেম আচ্ছা কা পাই তুম থাইকাম লং ল ফ্ল্যাপ নিপল তাং হ বা ইনভার্টেড নিপল নিপল বাং আলো চিলু চক ডেপেন কে ক্রেক নিপল নিপল বাং আ মেক ডো কক মা সাবচিং হাং সেট সেট থাইকাম লং জি তুম ডেপেন মেস্টাইটিস তো ব্রেস্ট অ্যাপসেস তো লা ফান পুকে লা চেপা জকি পুলোতে কে চেং চুলাং পাং চেং দাপলাং নাং জি ডেট পেন কে আপর আপল পেন পাচু নাং জি লা পেন কে আজো পাচু নাং জি আনালো তুম থাইকাম লং ল আনালো পাচু পো আজো কে পাচু চে দে তা থাইকাম লং লং তুম লাসি আজো তা পাচু লেন নাং জি ও সোফান বা লা হাই কে সো থাইকাম লং জি তুম লা মক চুকাক ও সো মারা পাই
1: তং তে ডক্টর কে পাচু সি নাং লি চুলাং কি পিবম আপাই মতে মক চুকাক ও সো মার আপাই আ তুম ফান নাংলি হিন বেন কুপিনি কে থান কা পাচিনি কাং তুং সন্দোমা
0: মক চুকাক ও সো মারা পাই ফান বা আপাই ফান চচে ল হোল ফ্যামিলি ফান সি নিলি পুদাম প যে মক চুকাক ও সো মারা পাই তুম অলরেডি স্ট্রেস লং সি দো ইউনুট ও সো চে লাং নাং জি লা পেন কে মক লাং কাবে দেট আসন তা চি ফিল জি বা মক লাং কম পিক আসন তা চি ফিল জি লা সে মেন কে ইমোশনাল সাপোর্ট লা সাপোর্ট বাং নাং পিক ফ্যামিলি সাপোর্ট কে নাং বেক জি লা পেন কে কাইটা এনকারেজ নাং জি মাদাল ফান যে থাং থে নাং থেক জি নাং উন জি লাসন বাং এনকারেজ নাং জি লা পেন কে মক লাং সে তামে ওয়াং জি কম রে ডো জি মোহাত নি লিগি পুসন 3 to 4 days আফিট সি কে চেং সি আপাই তুম বাং কে কে ওয়াং জি লাসন থট সি চেকলো এজন আবাং কে কমরে কে ব্যাং তা থেকলং জি ইনতা লা সব ফিট লো পুলোতে লা ব্যাংয়ে নর্মালি ব্যাং পো ইনতা যে কমরে তিনি কে ব্যাং পুষি পাউডার গা খেল তাং হ বা ফর্মুলা ফিডিং সি নিয়ে পিবম চুলাং কমরে পুপু লাসি লা ব্যাংকে অ্যাভয়েড নাং জি উন আনসিটামে ফার্স্ট 6 months কাজত মো পেন চেকলো যন্ত্রক আনকে

0: মাত্র আপায়া চুলাং সে পিছত নাংজি লাপেনকে চুলাং চুলেনো সমাল হান থেগ্রাম লং জি আনিসি লং বাতাই কেপ বা বাতাই ক্রে ফ আন আহি কে জাং ডকটা থেক লাবাংকে থাং কাফেরি মিমিয়াল আলাম কালি লাসি লাদাকে আহি জাং পুতামে থাং থেল পুচুলাং বাং কন্টিনিউ পাচু বম নাং প লাদেট পেনকে চুলাং আহুত পেন নিতুম লং ইসি প্রবলেম পেন বাং বাং লামক চুকা সমারা পাইতুম যে চুলাং কম রে ওসো নিউ সো থে থে দেলো পুলা সব প্রবলেম বাং দোপে লাসি লাসন পাইথান নে থান পাংটুংকে যে মাথানাং নে মাত্র কে ল্যাংনাং জি কে থম হলমু ফার্স্ট পাংকে ওসো ব্যাং চুলাং চু ডেট পেন টু টু থ্রি আওয়ার্স মেঘজাং মাজাং যে ডেট পেনকে আনিসি কাফি ইং ব্যাং সিক্স টু এইট টাইমস দোমাবে লাপেনকে থার্ড পাংকে ওসো মালটুং কাচত মুহুত আন মা ওয়েট লাপেন বারহি বমলমা ওয়েট অং বমলমা অং এমা লাবাং লাংনাং জি লাকে থম তাল মে সব ডো এট বুলোতে থ্যাং সুংসে চুলাংকে এডিকুয়েট ল
1: সরল ডক্টর নংলি আন থান পিটার থেকাপ তংতে ডক্টর ইলিটম পেনাঙানকে ব্রেস্ট ফিডিং মতে ওসোমারা ফান আপায় চুলাং কি পি একেনাং সট আবথাক চিংকি থানং ল লাসি পিনিয়া বাংকে লাপান ইলিতুম চেহুচে পোড়া দামজের বাংকে ইন্টন পনেক না সরল ডক্টর নাংলি লানা সাইকে অংহং বং পেন আপরং চিপি পেন কেনাং সট আলাম কেপাচিনি পন থেকে পথ লাসি গেজুত সি ডক্টর নাংলি ফান সুরি সুরি কার্ডম পাচরিগল
0: কার্ডম থ্যাংক ইউ
2: লাপানাপর নালিতুম ওক প্রাণাচা মেগাং ডেঙ্গলং পেন ডক্টর ইন্দিরা তেরন পিলাপেন সেঙ্কান কে মিং টি পিয়ংবং চিহু চিপুত আর্জিগলং তাংল লাকে আকাশবাণী ডিফু জয়মে কে পাচে তাক পনবম লাকে এফ এম বেনালং পেন ফারু সিরা তবর সুরকে মেগাহার্স লাপেন ইউ সন এয়ার এফ পেন টেনালিটুম কেটো অনাজা মেঘটা আর্জলং ইকজি আদুন্থু ইংলিশ সালুন আজয় মেগাং ডেংলং পেন আসন সন ইংলিশ সালুন আর্জু ইকসিনে আপ্রাংসে এস নো প্যারোল আদম পেন কিলোন আলোন আর্জু ইকসিনে আলোন আলাম থে চেসিং কার

দুন সি আপনাং জি পুথৎকে থমাংদেং লাকে চালোবাত চালোবাত আংদেং নাংলে লোপলো তাংতে মেথাং আকেং পাক আথাক আহাম বিয়ে মুচে বাদ সি দামনাং জি লাসনকে দাম পেঞ্জং সি মেথাং চে খাং দুন থেক পোলো তাংতে কোয়ানমা ইলিয়ে মেথাং চে খাং দুন থেক লাসো তেং পেনসি আপনাং জি লাসো ফি ফ্লি আংদেং বাংথুপো ফ্লি আংদেং লাকে হারচন হারচন আংদেং লোলে পুতাংতে মেথাং আহাম বি একেং ফু আলং হাম বিয়ে মুচি বি সি দামনাং জি লাবাংসকে দাম হুট আমি চেখাং দুন লং যংসি চেখাং দুন থেকলে পুতাংতে কাছে খাং লং পেন মাসি আপনাং জি লাসোপেনা ফি ফ আংদেং লাকে হানথু হানথু আংদেং লাকে মেথাং আকেং ফু আলং হাম বিয়ে মুচি বি সি দামনাং জি লাবাংসকে দাম তামে এমে না যংসি চেফো দুন উনলে পুতাংতে আহাম বিয়ে মু চেখাং দুন লং লাসো ফি থ্রক আংদেং লাকে হার ও হার ও আংদেং কেক্লেম নং জি লাকে মেথাং আপক থাপ আলং হাম বি আমু পাংকেপ সি দাম নং জি লামে ইলি তুম মেথাং হাম বি চেখাং দুন লং জং সি কাছে খাং দুন চেক লে পুতাং তে লাদাক পেনসি আপ নং জি পুথত লাকে ট্রক সি আংদেং বং কে জয় লাকে মেথাং রং পেন হাম বি পাকং লং পনসি মেচিত আন মাতাং তে আপ মেচিত আন আদিম চেখাং সি আপ নং জি পুথত নেরকেপ লাকে ফেকপি ফেকপি আংদেং তামে মেথাং রং পেন হাম বি পাকং লং পনসি আপ মেচিত আনাদিম চে খাং সি আপ নং জি লাসো উন্ডেট আফি পুলোতাংতে ইংদেং সির কেপ লাকে হাপা হাপা আংদেং তামে মেথাং রং পেন হাম বি পাকং লং পনসি আপ মেচিত আদিম আন চে খাং দুন সি আপ নং জি লাসো আফি উন্ডেট লোলে পুতাংতে চুরি আংদেং রাংথুফিট পো লাকে কেপ আংদেং লো চুরি আংদেং লাকে মেথাং রং পেন হাম বিকে পা কং লং পনসি আপ মে চিৎ আদিম আন চে খাং নং জি লাসো ফি লোতে লাংখাই লোট মাতে ইংদেং ক্রি সি ওয়াং থুপো লাংখাই লোট আংদেং লাকে আর ভি মাতে ইরি আর ভি পেন মেথাং রং পেন হাম বি আমু পা কং লং পনসি আপ নং জি লাংখাই লোট আংকুং লাকে কেপা কং লং নং জি আর ভি পেন লাপেন চে খাং দুন লংলে জং সি আরং কাপ্রেক পারদেট পোলোতাংতে মেথাং রং পেনসি পুথত চে আপ থু নং জি ইংদেং ক্রেহিনী লাকে খারচাক খারচাক আংদেং লাকে মেথাং রং পেনসি হাম বি পাকং লং পনসি আপ মেচিত আদিম আন চে খাং সি আপ নং জি লাসো উন্ডেট আফি পোলোতাংতে ইংদেং ক্রে থম লাকে কারহেক কারহেক আংদেং তামে মেথাং রং পেন হাম বি পাকং লং পনসি আপ মেচিত আদিম চে খাং সি আপ পো নং পো লাসো ফি লতে খানচং আংদেং সি ওয়াং থু পো কানচং আংদেং তামে মেথাং রং পেনসি হাম বি পাকং লং পনসি আপ মেচিত আদিম আন সি চে খাং নং জি লাসো ফি চেংসো চেংসো তামে মেথাং হাম বি আমু মেথাং রং পেনসি হাম বি পাকং লং পনসি আপ মেচিত আনাদিম আন চে খাং সি আপ নং জি লাসো ফি মেকদাং মেকদাং লাকে মেথাং মেক আংদেন আলং ইরি আর বি পেন হাম বি আমু চি বি সি মেথাং রং পেন হাম বি পাকং লং পন নং জি লাবাংসো আংদেং লংকে হাম বি চে খাং পন নংলে মেকদাং উন্ডেট আফি পুথত ক্রিত্রক্সি আংদেং লাকে হাং ক্লির হাং ক্লির আংদেং পুলোতাংতে মেথাং হাম বি আমু এতে হাং আলং চি বি সি দাম নং জি লাপেন হাং ক্লির আংদেংকে কে দাম আহুত আপমি চিৎ আন মেথাং চে খাং দুন লং লাসো ফি ফেরক্লুম আংদেং ওয়াংথু ফিট পো ফেরক্লুম আংদেং তামে এরং মেথাং পেন হাম বি পাকং লং পনসি আপমি চিৎ আদিমান চে খাং দুন পেনসি আপ নং জি লাসো ফি ও উমাংদেং মাতে ক্রিসির কেপ ও উমাংদেং আলং তামে মেথাং রং পেন হাম বি আমু পাকং লং পনসি আপমি চিৎ আদিম আন চে খাং দুন নং পো লাসো ফি লো তাংতে ইংদেং ইং কয় মাতে ওহি আংদেং বাংথু পো ওহি আংদেং লাকে মেথাং আরি আর বি পেনসি মেথাং রং পেন পাকং লং সি দাম নং জি লাপেন ওহি আংদেং এলংকে কি পাকং লং চে খাং দুন লংলে জং সি মেথাংকে আপ আমু চেরো রেডেট আরি সাংহ তোমাফান আমেকে দীপ চেক পেনসি রাব নং জি লাসো ফি নুং নুং আংদেং লাকে আরং আনাথু পানুং কুক পেনসি আনুং পেনসি হামবি চে পাকং লং নং জি লাপেন লাবাংসোকে দাম আহুত চে খাং দুন লং মেথাং আপমে চিৎ আদিম আনপেন লাসো ফি লোতাংতে সু এ আংদেং লাকে মেথাং আরং পেন আপসি সু এ আসিনকে সেরি পালিত লংলে দেব নং জি কনাতমা হামবি আমু কেদো ডাক পেনসি আপ নং জি জং সি সুয়ে আসিন পাপার খ্রাক পোলোতাংতে মেথাং রং পেনসি চে আপথু নং কক পো লাসো দুন থু বাতুর বাতুর আংদেং লাকে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারকি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগ্ল্যাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

Hei Kanglem, lapen ke, ajar ajar, ok prana kisu, nang keklang, pusitami, nang do bomlo. Labang so ajoy ne, ili muni datum apan lapen, babi marat mareng, tengpi tengprang pusitami, botor kache prek, warmon kache hu ajoy ne, pinang an, kering ji apan isi katora ason nang do koglo. Lahai ang to nalam ili tum muntida mimi, kopi koson athe kidosi la puson warmon aphan kapanohok longmapu non ilitum emethang northeast alongri alongle eson asara phan pura lakha iksenang northeast ke india along penke green belt mate leadership nai alongri lo pusi hokdamlo great biodiversity hotspot pusitami scientist atum pen jongponlu atheke ladak ilitum northeast alongri alongke pirthe athakna hok লংদাম দে আহরমু পুসিতামে কেলংপন কে অং নাই আদিমলু আজাদ আজাদ আথেং পি থেংপ্রাং বাপ বি লাং পি থেসরে কুম্বং লাপেন মারাত মারেং ওটেক বসু কেলংপন দো ও পৎসি লাপুসন কে হকদাম বনসিতামে নন নাংকে চিকির লাঠু আবাংকে ওয়ারমন কাপাচি হু কিলিত পারপিক আজক লাবাংসো আলির আচাম নাংজুম্বম আসনসি নাং মানদেরলু নন জাসিমেট পেন ইলিতুম ডিফরেস্টেশন মতে নামপি নামদুর কেবির এয়ার এন্ড ওয়াটার পলিউশন মতে তমন টিপ্রিন লাপেন লং কাপাচিহু ফ্লাট মতে লং কেথে ল্যান্ডস্লাইড এন্ড ইরোজন মতে লংলে কংলেম হাইহুই আকিসুং পেন চেতং নাংলো লবাংসো আপুথাক ইলিতুম জংদাম মে তাহাই লা নন মালম ইলিতুম কাদুকাভেতা থেকলং হুরলো দেট লংরি কাপাচিং থুর জি মতে ডেভেলপমেন্ট মডার্নাইজেশন পু আকেমাং আমেন পেন আসন আসন থেদুং আসাই চিমিটমে পিন পেন কেদেং পন পেপে দু পন দু ও ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ হোটেলস মোটেলস হাইড্রো পাওয়ার প্রজেক্টস ড্যাম কাসনসে পন নিউক্লিয়ার প্লান্টস অয়েল রিফাইনারিজ কয়লা কেফুর লাপেন টাউন স্মার্ট সিটিজ কাপাং দাং আফান পুরা ফ্লাইওভার আতোয়ার মতে ফোরলেন পুসিটামি কাসেলাম পন দু উলো মুনিত আমলুক আফাই পুসিটামি নাংচান বমসি লংলে ফেলাং নাংকাচিতাং তে নাং দু বমলো হেম রিট কাচি কিম আফারমান পুরা লংরয় লংজেং লংবি কক আজো মালম লংলে কে অর কে বেং কে ফান ইংনাম নামপি নামদুর কাপারু লাপুসনসি কেক্লেম থেকলং লাপেন দুথুলাং লা নন মালম আসন আসন লংলে আথাক আলং পাচি বিটমে পিন পেন গাড়ি মটর কাপাচি জেং হা সিনিং আংসং রড আহেম জেট ফাইটার কাপাং জার লাহাই হুই লাপেন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আলং পেন আমিহি কি ই কেটেট আজয় নে ওয়ারমন আলং পাচিং উইদুন পেন কাপাচি হু লাপুসনসি ক্লেম্পনলো লাঞ্চত কালিসি বাং থেগ্রে আতুম রিটারলি পেন কিপু দাম আতেং পুলো টাংতে ইলিতুম হেমতুন আরলো কিরিম আহরমু এসি রেফ্রিজারেটার ফ্রিজার কুলার চটুন চোদাং আগেস ওয়াশিং মেশিন হাই হুই আলং পেন কেটেট আগেস পুসিতামি ওয়ারমন কাচি হু আলং কেবাদুন থে উ পুসি জংদাম লাপেন পিনপুর পন থুমে লা থেদুং থেদুং আকরখানা আলং থাং সাইন্টিফিক আরন আতেং ক্রয়পন পে পিন পেন মেশেন মেশেন ওয়েস্ট ম্যানেজমেন্ট ড্রেনেজ সিস্টেম হাই হুই আমুখা কিবি পন আকেনাং সত লাপুসন কামাথা কাপারসিক পন পেন কেক্লেম পন ইং আরচেট আজয়নে মিথে বিথা কেমিক্যাল আলাং প্লাস্টিক মাতে দেওয়াক হাইহুই কেবারটাপ কাসা উর আলাং লংরয় লংজেং আলং কাপাচিলি দুন তয় আজয়নে ওয়ারমন কাপাচেহু আলং বাদুন থু মুসিলো সেন্ট্রেল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট আতেং পুলোটাংতে নর্থ ইস্ট আংবং পেন কাপাসা উর নাই আলাং রয় আফাই থ্রক্সিকেপ আন্দু পুসি সুংপনলো আসাম মেঘালয়া লাপেন নাগাল্যান্ড আলং হেনলু আফাই কে অং নাই লাপেন কে ত্রিপুরা সিতামে আমেন আলং দোদুনলু নর্থ ইস্ট আংকাং আলং নামপি নামদুর কেবির রাং আংবং পেনকে আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম আলং হেনলু পুলে পুদাম দেট সিতামে হেনুনে আথেমা টুরিস্ট ডেস্টিনেশন মাতে কিজুই কেলাং আদিম আংবং পেন আনং কাছে থাংক্লং কেলা ফ আলংরি আলং হেনলু লাপেনকে এসন কাচিনি নাংজি আলাম আবাংকে ইন্ডিয়া আংবং পেনকে নর্থ ইস্ট আলংরি আফান কে ফিউচার পাওয়ার হাউস পুসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি কালাখা মাতে রিপোর্ট আলং পাংডাকপন আথেকে কাদুক কাবে